আকাশবাণী কৈলাসহর, আজ বৃহস্পতিবার, 19শে ভাদ্র 1948 শকাব্দ, 23শে ভাদ্র 1433 বঙ্গাব্দ, 10ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 32 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

ঈশ্বর সম্বন্ধে যেরূপ মতভেদ, এরূপ মতভেদ বোধ হয় আর কোনো বিষয় নয়। ঈশ্বর আছেন কি না, তিনি সাকার বা নিরাকার, এবং কোন সাকার মূর্তি তাহার স্বরূপ মূর্তি, অজ্ঞানতাবশত তাহা লইয়া বাদানুবাদ নিয়তই চলিতেছে। ম্যাক্সমুলার বলেন যে প্রধানত আট প্রকার ধর্ম প্রচলিত আছে। অধিক থাকুক বা না থাকুক, দেখা যায় প্রত্যেক ধর্মাবলম্বীর মধ্যে নানা প্রকার সম্প্রদায় ও প্রতিসম্প্রদায় যেন বিরোধী ধর্মাবলম্বী। প্রতিসম্প্রদায়ই অপর সম্প্রদায়ের জন্য নরক বন্দোবস্ত করিতেছেন, হিন্দু ধর্মেও এরূপ বিরোধ। আবার এক সম্প্রদায়ভুক্ত ব্যক্তির উপাসনা লইয়া পরস্পরে এইরূপ বিরোধ। কিরূপে ভগবান রামকৃষ্ণ পরমহংস এই সকল বিরোধ মীমাংসা করিয়াছেন, তাহা যিনি পরমহংসদেব সম্বন্ধে কোনো কথা কিছু শুনিয়াছেন তাহার অগোচর নাই। কিন্তু সে বিষয় উপস্থিত আমাদের আলোচ্য নয়। পরমহংসদেব সকল প্রকার উপাসনার কথাই বলিয়াছেন। তাহার মতে মনুষ্য মাত্রই স্বীয় আধ্যাত্মিক অবস্থা অনুসারে উপাসনা করিয়া থাকে, এবং অকপট চিত্তে যেরূপই উপাসনা করে সেই উপাসনাই প্রশস্ত। ঈশ্বর লাভের উপায় সম্বন্ধে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অভিপ্রায় প্রকাশিত করেন। কেহ মনে করেন ঈশ্বর কি সহজে পাওয়া যায়, একজন বড় লোকের দেখা করিতে হইলে কত লোকের উমেদারি, কত প্রকার পরিশ্রম, কত লোকের কত প্রকার স্তব স্তুতি করিতে হয়, এই সকল উমেদারি ও পরিশ্রমের ফলে সেই বড় লোকের দেখা পাইবে কিনা সন্দেহ, কিন্তু এরূপ কষ্ট ব্যতীত যে দেখা পাইবে না ইহা নিশ্চিত। কেহ মনে করেন ঈশ্বর নির্গুণ, শত উপাসনা করো কিছুতেই কিছু হইবে না, আপনাকে নির্গুণ অবস্থায় লইয়া যাইবার চেষ্টা করো, বহু সাধনার পর সে নির্গুণ অবস্থা প্রাপ্ত হইবে। কেহ মনে করেন তাহার উপাসনার প্রথা সকল রহিয়াছে, সেই প্রথা অনুসারে কার্য করো, পুষ্প নৈবেদ্য প্রভৃতি দিয়ে অর্চনা করো, শুদ্ধরূপে মন্ত্র সকল উচ্চারণ করো, এই সকল কার্য করিতে করিতে যদি ত্রুটি না হয় তাহার কৃপাদৃষ্টি পড়িলেও পড়িতে পারে। কেহ বা বলেন ও সকল বাহ্য পূজায় কি ঈশ্বরের তৃপ্তি হয়, ও সকল বাহ্য পূজা নিম্ন অধিকারের নিমিত্ত, তাহার নাম করো, ধ্যান করো, কীর্তন করো, ক্রমে ক্রমে উন্নতি হইতে থাকিবে। কেহ বলেন অতি শুদ্ধাচারে থাকিতে হইবে, প্রত্যহ স্নান করিয়া শুচি হও, সকাল বিকাল সান্ধ্যান্নি করো, হবিষ্যান্ন আহার করো, আগে দেহ শুদ্ধি করো তারপর সে কথা। কেহ বা বলেন প্রাণায়াম করিয়া আগে মনস্থির করো, নেতি ধৌতি করিয়া দেহ শুদ্ধি করো, উপাসনার কথা পরে। কেহ তাহাদের কথায় আপত্তি করিয়া বলেন যে সংসারে থাকিয়া নানা সাংসারিক কার্য করিয়া ও সকল কার্য কিরূপে হইবে, তাহার উত্তরে যোগপন্থী বলেন সত্যই তো, তাহা হইবার নয়, অতএব সন্ন্যাস আশ্রম অবলম্বন করো। সে কথার প্রত্যুত্তরে তাহার প্রতিবাদী বলেন কেন, গার্হস্থ ধর্ম কি ধর্ম নয়, গার্হস্থ ধর্মে কি হয় না? এই বাদ প্রতিবাদের অন্তর্ভুক্ত একটি কথা আছে, হওয়া কাহার নাম এ কথা তাহাদের উপলব্ধি হয় নাই। নিয়তই ঈশ্বরে মনোনিবেশ যদি তাহার নাম হওয়া হয়, সংসারে যে সে পক্ষে পদে পদে বিঘ্ন তাহার আর সন্দেহ নাই। যাহাই হোক, এই তো বাদানুবাদ।

0: ঈশ্বরের সহিত আমাদের কি সম্বন্ধ, ইহা স্থির করিতে না পারাতেই এই সকল বাদানুবাদ উপস্থিত হয়।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন গিরিশচন্দ্র ঘোষের রচনা থেকে পাঠ। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন দেশাত্মবোধক গান।

সমবেত কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সাতটায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে, 8:30 শিলং কেন্দ্র থেকে প্রচারিত

উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ 8:40 রয়েছে। আধুনিক গান নটায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত নিউজ বুলেটিন হিন্দি এবং ইংরেজিতে রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান। বেলা 11টাতে রয়েছে লাইভ সুরের ভেলা। 12:05 উত্তর পূর্বাঞ্চলের গানের অনুষ্ঠান সপ্তসুর। হিন্দি ছবির গান শুনবেন 12:30। 1টাতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। 1:05 ছায়াগীতি। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন। মাতৃবন্দনা বেলা 1:40। দুপুর 2টাতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ। 2:15 ছড়ার গান। 3টাতে রয়েছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান। ৩:05 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 6টায় ঘর গৃহস্থির আসর। 7টাতে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন এশিয়া কাপ টি-20 ওমেন্স ক্রিকেট টুর্নামেন্ট 2026 ফার্স্ট সেমিফাইনাল ইন্ডিয়া বাংলাদেশের ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ। 10টায় রয়েছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলা শহর শুরু করছি সুপ্রভাত। মনোনয়ন জমা 10,958, 1,159 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। ভোট নিয়ে জোর তৎপরতা পাঞ্জাবে, ক্রমে ভয়ঙ্কর হচ্ছে ইরান আমেরিকা যুদ্ধ। মার্কিন সাবমেরিন দখল করল ইরান, ধ্বংস একাধিক ট্যাঙ্কার। অচল সিগন্যালে ট্রাফিক জ্যামের নরক যন্ত্রণা বাড়ছে, দুর্ঘটনার ঝুঁকি। বলপূর্বক যোগদান বিতর্ক ঘিরে মুখোমুখি বাম বিজেপি।

নিপীড়িত মানুষের সামাজিক মুক্তির পথ প্রদর্শক অনিল সরকার, জিতেন্দ্র। মেধাবী পরিচালকের অভাব রাজ্যের গোয়েন্দা নেটওয়ার্ক মূলত ধুঁকছে। প্রতি বছর পুজোর বাজেট বাড়লেও বাড়ছে না মানুষের পকেটের আয়তন। দখলের অভিযোগে ঘিরে উত্তেজনা থানায় ডেপুটেশন, সিমনায় চা বাগান। রাজনৈতিক ক্ষমতায় কালো ছায়ায় তলিয়ে যাচ্ছে ত্রিপুরার যুব ভবিষ্যৎ। মাদক সিন্ডিকেটের থাবায় রাজ্য। বেরুনিয়ায় অপরাধমূলক পর্যালোচনা বৈঠক। বেরুনিয়ায় সীমান্ত শুল্ক ও বাণিজ্য সরলীকরণ সংক্রান্ত কর্মশালা শুরু হয়। বিধায়ক ও এমডিসির বিরুদ্ধে ক্ষোভ ধরিয়া তোলে ভিলেজ ভোট বয়কটের ডাক। আগরতলায় নকশা প্রকল্পে পাইলট সার্ভের সূচনা, মিলবে প্রপার্টি কার্ড। স্কুটিনির দিনে সালেমায় আক্রান্ত সিপিএম। 14 বছর পর দলীয় ট্রফির খেতাব দখলের সম্মুখে পূর্বাঞ্চল। টাউনকে হারিয়ে সুপারের লক্ষ্যে এগুলো কল্যাণ সমিতি। লালিদের হারিয়ে নিজেদের জয় ধরে রাখলো এগিয়ে চলো। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভদ্রস্ত ইনিংস গড়ার চেষ্টায় স্ফুলিঙ্গ। জেসিসির চাপে প্রথম দিনেই কোণঠাসা অবস্থায় সংহতি।

চিকিৎসা নয়, যেন মৃত্যুর ফাঁদ। জিবিপিতে স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠুরতার বলি প্রসেনজিৎ। চলতি বছরে রাজ্যে এগুচ্ছে পরিবহন প্রকল্প, বাস্তবায়িত হবে পরিবহন মন্ত্রী। ই রিক্সা শ্রমিকের সঙ্গে রক্তদান শিবিরে রতনলাল। রাজ্যে কেন বাড়ছে আত্মহত্যার প্রবণতা, এ নিয়ে আলোচনা। ভুয়ো রাজনৈতিক দলের 10,000 কোটির কর ফাঁকি, অভিযোগ কংগ্রেসের তদন্তের দাবি। 4 মাস ধরে বেতনহীন মিড ডে মিল কর্মীরা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ, ডেপুটেশন। মানুষের সম্মিলিত অংশ গ্রহণের সুস্থ মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব, মন্ত্রী রতন। শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় আন্দোলনকারী আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জিতেন্দ্রর। দ্বিতীয় দফায় পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শোর রাজস্থানের মুখ্যমন্ত্রীর। নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষার জোরদার আসামি। বাংলাদেশি পৃথক ঘটনায় 2 হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপালের আর এন দ্রবিড। আগরতলা পুর নিগম এলাকায় নকশা সমীক্ষা সূচনা। উদয়পুরে রাজারবাগে গড়ে উঠেছে আধুনিক বাস পোর্ট। সুশান্ত মনোনয়ন প্রত্যাহারের চাপের

অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি। ঘরের মাঠেই ধাক্কা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ নেই শ্রেয়স। এই ডিভিশন সুপার 13 রানের লিড নিয়ে সুবিধাজনক স্থানে চলমান শঙ্খ। টাউনকে হারিয়ে লিগে ফুটবলে তৃতীয় জয় পেল কল্যাণ সমিতি। বৃষ্টি বিঘ্নিত দিনে বোলারদের দাপট সংহতিকে থামিয়ে জেসিসি এগিয়ে, লাল বাহাদুরকে হারিয়ে তালিকায় শীর্ষে অটুট রাখল এগিয়ে চল। সুপার 4 770 রানে লিড নিয়ে চালকের আসনে কসমোপলিটান।

ভিলেজ কমিটি নির্বাচনে আগে হেজেমারায় আইপিএফটি নেতার উপর হামলা, অভিযোগ টিপ্রামথার বিরুদ্ধে। কুলা শহরের চিনিবাগানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত গাড়ি চালক। আগামী 3-4 বছরের মধ্যে বিদ্যালয়ে ছুটির হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যে নিয়েছে ত্রিপুরা মুখ্যমন্ত্রী। শান্তির বাজার জনজোয়ার মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি মনোনীত প্রার্থী। বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ। প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকে ডিজিটাল ত্রিপুরা তৈরি করার কাজ চলছে অর্থমন্ত্রী। দিল্লিতে হামলার পর মণিপুরে সঙ্গীত শিল্পীর মৃত্যু, নাবালক সহ আটক 8। ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজেমারায় উত্তপ্ত পরিবেশ। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি ও কৃষি পরামর্শ। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 বাতাসে আর্দ্রতা পরিমাণ 97% এবং বিকেল 5:30 58% থাকার সম্ভাবনা রয়েছে। সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 12 মিলিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 4 কিলোমিটার বেগে দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। আগামী 13 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 34 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 4 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97% এবং 60% হওয়ার সম্ভাবনা দেখা গেছে। রাজ্যের প্রতিটি জেলায় 1 বা 2 স্থানে বজ্রপাত সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে এইসব এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে ধান গাছ নুয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে জমি থেকে দ্রুত জল বের করে হয়ে গেলে গাছ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে বন্যার জল সরে গেলে নাইট্রোজেন সার প্রয়োজন হতে পারে। সবজির জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হবে।

রাজ্যের প্রায় সব জায়গাতে বিগত দিনগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, ফলে জমিতে আপাতত তসের কোনো সমস্যা নেই, জল সেচের আপাতত প্রয়োজন নেই। আগামী দিনগুলিতে বৃষ্টিপাত কম বেশি জারি থাকার সম্ভাবনা রয়েছে, তবে নিচু জমিতে যেখানে সবজি লাগানো রয়েছে সেখানে জমির তস বেশি থাকার কারণে ছত্রাক জাতীয় রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে। এইসব জমির ড্রেনগুলি সবসময় পরিষ্কার করতে হবে। মাছের পাখনা পচা, লেজ পচা, কান কুচে এবং গায়ে ঘা ইত্যাদি রোগের সম্ভাবনা রয়েছে। প্রতিকারের 15 দিনের ব্যবধানে কানে প্রতি 12 থেকে 15 কেজি খাওয়া লবণ পুকুরে জলে প্রয়োগ করুন। আউশ ধান সংগ্রহণের জন্য আবহাওয়ার অনুকূল থাকবে। ধান কেটে গুদামজাত করার আগে ভালো করে শুকিয়ে নিতে হবে। ধান কাটা শেষ হয়ে গেলে পরবর্তী ধান চাষের জন্য জমি তৈরি করে নিতে হবে। অনেক জমিতে ইতিমধ্যে ধান লাগানো শুরু হয়ে গেছে। শস্যার জমিতে মাছির আক্রমণের সম্ভাবনা রয়েছে, জমি পরিষ্কার রাখতে হবে এবং আক্রান্ত ফল মাটির গোড়ার আগেই গাছ থেকে সরিয়ে নষ্ট করে দিতে হবে। মাছি ধরার জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে, তবে ঘরে তৈরি বিষ টোপ ফাঁদও কাজে ব্যবহার করা যেতে পারে। ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগের সম্ভাবনা রয়েছে, জমির যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জল নিষ্কাশনের সুব্যবস্থা এবং আগাছা মুক্ত রাখা এই রোগের প্রতিরোধের সর্বোত্তম উপায়। আক্রান্ত গাছ নিজেই আসামাত্র তা তুলে ফেলে নষ্ট করে ফেলতে হবে। রোগ জীবাণু বহনকারী পোকা মাকড় দমনের জন্য শেষে উপায় হিসেবে কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। অধিক আর্দ্রতা এবং তাপমাত্রা, বিশেষ করে রাতের তাপমাত্রা হ্রাস পাওয়া এই রোগের প্রাদুর্ভাবের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে। এই সময়ে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে গবাদি পশুর টিকাকরণ একান্ত প্রয়োজন। এই সময়ে অপর্যাপ্ত পরিমাণে নতুন ঘাস দেওয়া যাবে না। নতুন ঘাস থেকে গরু ছাগলের পেটে ফাঁপা বা ফোলা রোগ হতে পারে। ঘর পরিষ্কার রাখতে হবে, প্রয়োজনে ঘরের চারদিকে চুন ছিটিয়ে দিতে হবে। আবহাওয়ার বিজ্ঞপ্তি ও কৃষি পরামর্শ শুনলেন। সুপ্রভাত অনুষ্ঠান এখানেই শেষ করছি। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠানে ভক্তিসুধা, শিল্পী শ্রীকান্ত আচার্য।

0: শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তি সুধা। আজকে শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। আকাশবাণী কৈলাসহর এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রেলের নতুন প্রকল্পগুলি যাত্রীদের দ্রুত যাতায়াত, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাজস্ব গোয়েন্দা দপ্তর দেশের বিভিন্ন স্থানে 6টি বড় অভিযান চালিয়ে 2টি চিতাবাঘের চামড়া, 180টি বিরল প্রজাতির কচ্ছপ, প্রায় 24 কিলোগ্রাম প্যাঙ্গোলিনের আঁশ, প্রায় 500 গ্রাম বাঘের হাড় বাজেয়াপ্ত করেছে। গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগের তদন্তে ইরান সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছে রাষ্ট্রসংঘের নজরদারি সংস্থা। চীনের মকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলির আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে 20,800 কোটি টাকা। গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। পরে এক সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার 17টি জেলাকে যুক্ত করে প্রথম 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রায় 540 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের খরচ হবে আনুমানিক 10,021 কোটি টাকা। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের 14টি জেলা জুড়ে আরও 3টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র। 10,783 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই প্রকল্প 3টি বর্তমান রেল নেটওয়ার্কে প্রায় 600

0: 56 কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করবে। 2029-30 অর্থবর্ষের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। শ্রী বৈষ্ণব আরও জানান, দেশের সমস্ত 7টি ব্যস্ততম রেল করিডোরকে 4 লেন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে দিল্লি হাওড়া, মুম্বাই হাওড়া, দিল্লি মুম্বাই, দিল্লি গুয়াহাটি, দিল্লি চেন্নাই, হাওড়া চেন্নাই ও মুম্বাই চেন্নাই করিডোর। 11,000 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের 2,000 কিলোমিটারের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। এই করিডোরের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং প্রাথমিক পর্যায়ে গুজরাটের সুরাট থেকে ভাপি পর্যন্ত 100 কিলোমিটার দীর্ঘ অংশ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
1: वापी से सूरत का 100 किलोमीटर का सेक्शन, पहला सेक्शन ओपन करेंगे 2027 में। कंस्ट्रक्शन करीब करीब दिसंबर तक कंप्लीट हो जाएगा और जो ट्रेन बन रही है वो ट्रेन का काम बहुत तेजी से चल रहा है। जो फर्स्ट कोच टेस्टिंग के लिए बन रहा है वो टेस्टिंग का कोच लास्ट वीक बन के रेडी हुआ है और उसको अब पहला टेस्ट होता है उसका स्क्वीज टेस्ट है, उसके बाद में उसका क्लाइमेट टेस्ट होगा, उसके बाद में फर्निशिंग और नेक्स्ट बाकी के कोच बनेंगे। अगले साल मई जून तक ट्रेन पटरी पे आ जाएगी।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রেলওয়ের মাল্টি ট্র্যাকিং প্রকল্পগুলি নিয়ে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত যাত্রীদের দ্রুত যাতায়াত, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে, বাড়বে পণ্য পরিবহন। তিনি বলেন, এই প্রকল্পগুলি দক্ষিণ ভারতে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, মাল্টি ট্র্যাকিং প্রকল্পগুলি রেল নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটাবে এবং ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ জুড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করবে। তিনি জানিয়েছেন, এই প্রকল্পগুলি পর্যটনের প্রসারে সহায়তা করবে এবং পণ্য পরিবহন ও ব্যবস্থাপনার খরচ কমাতে সাহায্য করবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে ব্রিক্স WBA মহিলা নেতৃত্বাধীন উন্নয়ন সম্মেলনে ভাষণের সময় তিনি ব্যবসার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। শ্রী গোয়েল দেশের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সমাজের সার্বিক উন্নয়নে মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ভারতে প্রায় 30 কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং তাদের মধ্যে অনেকে নিজস্ব উদ্যোগে কাজ করতে পছন্দ করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, লাখপতি দিদি কর্মসূচির আওতায় প্রায় 10 কোটি গ্রামীণ মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। রাজস্ব গোয়েন্দা দপ্তর DRI গত 10 দিনে দেশের বিভিন্ন স্থানে 6টি বড় অভিযান চালিয়ে 2টি চিতাবাঘের চামড়া, 180টি বিরল প্রজাতির কচ্ছপ, প্রায় 24 কিলোগ্রাম প্যাঙ্গোলিনের আঁশ, প্রায় 500 গ্রাম বাঘের হাড় বাজেয়াপ্ত করেছে। এই সমস্ত জিনিসগুলি পাচারের অভিযোগে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্যপ্রাণী ও তাদের দেহাংশ পাচার রুখতেই এই অভিযান বলে জানিয়েছে DRI। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বো শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে শ্রীলঙ্কার বিমান বাহিনীর আধুনিকীকরণ সহ একাধিক প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা বিমান বাহিনীর L-70 বিমান বিধ্বংসী বন্দুকের আধুনিকীকরণ, NCC এবং উভয় দেশের জাতীয় প্রতিরক্ষা কলেজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। শ্রী সিং এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যৌথভাবে 3টি বেইলি ব্রিজের উদ্বোধন করেছেন। তার দেশের মাটি কখনো ভারতের নিরাপত্তা বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া হবে না বলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি গোয়ায় 6 লেনের পোরভরিম এলিভেটেড করিডোরের উদ্বোধন করেছেন। তিনি বলেন, উন্নত পরিকাঠামো ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগ আসে আর এই বিনিয়োগের মাধ্যমেই কর্মসংস্থান সৃষ্টি হয়। তিনি জানান, গোয়ায় মহাসড়ক, সেতু, উড়ালপুল এবং বন্দর সংযোগ সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের কাজ সমাপ্তির পথে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ফিলিপিন্সের কৃষি সচিব ফ্রান্সিসকো পি টিউ লরেল নতুন দিল্লিতে 9ম ভারত আসিয়ান কৃষি ও বন সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। এই বৈঠকে প্রতিনিধিরা জলবায়ু সহনশীল কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চাষাবাদ, মাটির স্বাস্থ্য, জলের কার্যকর ব্যবহার, খাদ্য নিরাপত্তা, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা গঠনের সহযোগিতা জোরদার করার বিষয়ে সম্মত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তার জনসেবামূলক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে যাচ্ছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপি সভাপতি নীতিন নবীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর সরকার ভুয়ো বলে জানিয়েছে। ওই প্রকল্পে প্রাথমিকভাবে 22,000 টাকা বিনিয়োগে মাসিক 25 লক্ষ টাকার নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে, এই ভিডিওটি AI নির্মিত। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব।

চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগে তদন্তে ইরান সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছে রাষ্ট্রসংঘের নজরদারি সংস্থা। কুড়ি বছরের মধ্যেই প্রথম ইরানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে এই অভিযোগ জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এর ফলে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা চাপতে পারে। সংস্থাটির 35 সদস্যের বোর্ড 23-5 ভোটের ব্যবধানে এই প্রস্তাবটি অনুমোদন করেছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তেহরানের পূর্ব অনুমতি ছাড়া আঞ্চলিক জলসীমায় নতুন নিষিদ্ধ এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে সেগুলিকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেব্বি বলেছেন, ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া ওই এলাকায় প্রবেশকারী জাহাজগুলিকে পরবর্তীতে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি নাও দেওয়া হতে পারে এবং জাহাজগুলিকে বন্দর বীমা ও অন্যান্য সেবা প্রদান থেকে বঞ্চিত করা হতে পারে। ইরান পরবর্তীতে ওই সুনির্দিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান ঘোষণা করবে বলেও তিনি জানান। নেপালের ভারতীয় দূতাবাস জানিয়েছে 35 টন ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর অষ্টম বিমানটি কাঠমান্ডুতে নেমেছে। এ পর্যন্ত 130 টনেরও বেশি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে এবং অনুসন্ধান, উদ্ধার ও ফরেন্সিক কাজে সহায়তার জন্য 54 জন বিশেষজ্ঞ কর্মীকে মোতায়েন করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, অষ্টম বিমানটি পৌঁছানোর পর ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব নেপালের মন্ত্রী মহাবীর পুনের কাছে এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। মলদোভা ড্রোন অনুপ্রবেশের ঘটনার জেরে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির উড়ান যাত্রায় বিলম্ব হয়। সরকারি মুখপাত্র দুমিত্র সিউরিচি জানান, দেশের উপর দিয়ে চলাচলকারী বিমানের সুরক্ষার স্বার্থে আকাশসীমা বন্ধ করা হয়েছিল। এর ফলে ভলোদিমির জেলেনস্কির ফ্লাইট সহ তিনটি উড়ানের যাত্রায় দেরি হয়। পরে বিধিনিষেধ তুলে নেওয়া হলে বিমান চলাচল শুরু হয়। চীনের মকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল দুর্দান্ত নৈপুণ্যের পরিচয় দিয়ে সেমিফাইনালে উঠেছে। পুলের শেষ ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত 15-0 গোলের বিশাল ব্যবধানে চীনা তাইপেইকে পরাজিত করে পুলের শীর্ষস্থান দখল করেছে। ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে মুখোমুখি হবেন দুই আমেরিকান খেলোয়াড় বেন শেলটন ও ফ্রান্সিস টিয়াফো। অন্যদিকে শুক্রবার মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা লড়বেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলার বিপক্ষে এবং চতুর্থ বাছাই কোকো গফ খেলবেন কাজাকিস্তানের এলেনা রিবাকিনার বিরুদ্ধে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,800 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। নির্বাচন কমিশন রাজ্যের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জেন মগ গতকাল এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, আগামী 27 অক্টোবর থেকে প্রক্রিয়া পুনরায় শুরু হবে। বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন 6 নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 12ই ডিসেম্বর এবং চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের 15ই ফেব্রুয়ারি। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে 9টি রাজ্য জুড়ে 20,800 কোটি টাকারও বেশি ব্যয়ে 8টি রেলওয়ে মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল বৈঠক শেষে নয়াদিল্লিতে জানিয়েছেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার মোট 17টি জেলাকে অন্তর্ভুক্ত করে 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদিত হয়েছে। 2029-30 সালের মধ্যে এগুলি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই 5টি প্রকল্পের মোট আনুমানিক ব্যয় 10,021 কোটি টাকা। তিনি বলেন, লাইনের ক্ষমতা বৃদ্ধি ভারতীয় রেলের গতিশীলতা, পরিচালন দক্ষতা ও পরিষেবা নির্ভরযোগ্যতা উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প বিষয়ে একটি প্রশ্নের উত্তরে তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হবে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়নপত্র পরীক্ষার কাজ গতকাল শেষ হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল 11ই সেপ্টেম্বর। আগামী 28শে সেপ্টেম্বর ভোটগ্রহণ, ভোটগণনা হবে 5ই অক্টোবর। আজ নতুন দিল্লির সংসদ ভবন প্রাঙ্গণে জহর্নবোদয় বিদ্যালয়গুলির 2025-26 শিক্ষাবছরের 27তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। 2025-26 শিক্ষাবছর

যুব সংসদ প্রতিযোগিতার 27তম পর্বে সারা দেশের নবোদয় বিদ্যালয় সমিতির 8টি অঞ্চলের মোট 100টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। দক্ষিণ ত্রিপুরা জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পীর পৌরোহিত্যে বিলোনিয়া সার্কিট হাউস সীমান্ত শুল্ক ও বাণিজ্যের সরলীকরণ বিষয়ে গতকাল এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সীমান্ত ব্যবসা বাণিজ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আগরতলা কাস্টম ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সঞ্জীব চৌধুরী। কর্মশালায় গত 3 অর্থ বছরে সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে আমদানি ও রপ্তানি পণ্যের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করবে। দলের সভাপতি নীতিন নবীন গতকাল জানান, 2001 সালের 7 অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জনসেবার যাত্রা শুরু হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনসেবা থেকে রাষ্ট্রসেবা মন্ত্রে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। 7 অক্টোবর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেবা জ্যোতি কলস যাত্রা আয়োজন করা হবে। বিকশিত ভারতীয় ইয়ং লিডার্স ডায়ালগ 2027 কর্মসূচির বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রছাত্রী ও তরুণদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। জেলাশাসক অফিসে সাংবাদিক সম্মেলন গতকাল যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা প্রবাল কান্তি দেব জানান, জেলাভিত্তিক যুব সংসদ থেকে নির্বাচিতদের নিয়ে বিধানসভায় অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক যুব সংসদ। সেখান থেকেই বাছাই করা তিনজন আগামী বছর 10-12 জানুয়ারি নয়াদিল্লিতে আয়োজিত জাতীয় যুব সংসদে অংশগ্রহণের সুযোগ পাবেন। খেলার খবর, অনূর্ধ্ব 13 বছরের জাতীয় দাবার আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হল রাজ্যের ক্যান্ডিডেট মাস্টার আরাধ্যা দাস। রাজ্যের তৃতীয় দাবারু হিসেবে ভারত সেরার শিরোপা পেল আরাধ্যা। পুদুচেরিতে 11 রাউন্ডে 9.5 পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের সোনার মেয়ে। গতকাল শেষ রাউন্ডে কেরালার জানকি এসডির বিরুদ্ধে 89-4 জয় ছিনিয়ে নেয় আরাধ্যা। ফিডে মাস্টার প্রসেনজিৎ দত্ত ইন্টারন্যাশনাল মাস্টার অর্ষিয়া দাসের পর এবার আরাধ্যা ভারত সেরা হল। ভারত সেরা হওয়ার সুবাদে বিশ্ব এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করল আরাধ্যা। বর্তমান প্যারাঅলিম্পিক চ্যাম্পিয়ন হরবিন্দর সিং ও বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর শীতল দেবীর নেতৃত্বে ভারত শেষ দিনে 2টি স্বর্ণ 4টি ব্রোঞ্জ পদক জিতে আহমেদাবাদে তাদের ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ টেস্ট 3 অভিযান শেষ করেছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী প্যারা কম্পাউন্ড মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জেতেন। অন্যদিকে দুবারের প্যারাঅলিম্পিক পদকজয়ী হরবিন্দর ভাবনার সাথে জুটি বেঁধে প্যারা রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক জয় করেন। শীতল দেবী পরবর্তী প্রতিযোগিতায় কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দ্বিতীয় পদক জয় করেন। আজ দুপুর পর্যন্ত রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 4.5 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবকরক নরেন্দ্র মোদিনী তুই দুলমুং বাইচু গালিজা ক্যান্ডনী মন্ত্রী সভানে ককলাম সালাইমাব কাইচুকু হাস্তে গনাঙ্গই খক নই চিছাই চার রা রোজা কবাং রাংনি কাইচার রেলওয়ে মাল্টি ট্রেকিং তাং বুতাংনি গোসিমুং রোজাখা ক্যান্ডনী ককথুমতে আওয়াইমুং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মিয়া ককলাম সালাইমা পাইয়েই শাখা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানানী বাকই বেবাগৈ কাইচিসনি হাংকর নগদালডিবুই কাইবা মাল্টি ট্রেকিং তাং বুতাংন গোসিমুং রোজাখা নৈসাই নই চিচুকু থাম চি বিশিনী বিশিং অ সামুরক পাইরিনানী নাহার মুং নাহার জাখা অ তাংবতাঙ্গ রাং বাইমানী রমজাখা কহক চিসাই নই চিসানী গবাং রাং। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী লুকু নাইকল মুং নৈচি বা বিশি পুংমানোরগৈ ভারতীয় জনতা পার্টি অ তালনি চিজনি শালমারী নিসিমি তালসারময় সেবা প্রকল্প অভিযান চেঙ্গানো মন্ত্রীবক্রকনি আচাইমা সাল অ অভিযান চেঙ্গজাগানো বদলনি কাসকু নীতি নবীন শাখা নৈ সাই সা বিশিনি স্নি অক্টোবর অ শালমারী গুজরাটনি মন্ত্রী অক্রা অঙ্গৈ বার জাইয়া চাকমানি বিশিংতৈন মন্ত্রীবক্রকনি লুকু নাইকলমুং সামুং জেংজাকমানি বসাকা মন্ত্রীবক্রকনি লুকু সেবানি সিমি রাষ্ট্রসেবা আবহা কতন বুসকাঙ্গৈ তিলাঙ্গৈ টঙ্গো থৈরিমা শিবিরনি বিশিংতৈ অ অভিযান চেংজাগানো অক্টোবর স্নি শালমারীনি সিমি মন্ত্রীবক্রকন খা কাহামিয়াফারৈ সেবা জ্যোতি কল যাত্রা চেংজাগানো আবনো কারিব সেপ্টেম্বর চিসনি শালমারীনি সিমি চিসনি অক্টোবর শালমারী জরা লুকু মানজাক।

0: फुंनि जुदा जुदा सामंबो तांजुगाली जागानो চংবাড়ি কমিশন হাস্তিনি বুটার মংডেম আলাইদাস নামফির মুং এবা এস আই আর সামংবুতাংনি সামংন উসরু রিনানি সাকলাইখা হাস্তিনি ইয়াকবাড়া চংবাড়ি দাগিফাংকরা উষা জেন মগ অকমান রেখা বসাকা বুসকাং নই চিসিনি অক্টোবর নিসিমি অ সামং হাইনহাই চেংজাগানো বুট লেভেল অফিসার রক নকনগ থাঙ্গই বুটার রকনি কক থুম থুমানো তাই নভেম্বর দক সালমারি নিসিমি ডিসেম্বর বা সালমারি জরা অ সামং তোয়াঙ্গানো খসরা বুটার মংডেম কারি জাগানো ডিসেম্বর তালনি চীনে সালমারি তাই পাইথাক ভুটান মুংরেম কারি জাগানো বসকাং বিশিনি ফেব্রুয়ারি তালনি চিবা সালমারি এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়িনি চংবলাই আমজক নাইমুংনি সামুং মিয়া পাইখা চংবলাই রসাইনাহারনানি পাইথাক সাল অ তালনি চিসা সালমারি বোট ইয়াচাক জাগানো অ তালনি নই চিসা সালমারি বোট লেখা জাগানো অক্টোবর তালনি বা সালমারি ও জৌহর নবোদয় রংনকনি নই সাই নৈচি বা নৈচিদক রং বিশিনি ফিল নৈচিসিনি বসং শিখলা সংসদ বাতাইলাইমুংনি সকাত বাকমা পান্ডা তিনি দিল্লি কতালনি সংসদ ভবন নকলাও যুগালি জাগানো পান্ডানো তুই দোলানো সংসদ বাবাইনি মন্ত্রী কিরেন রিজিজু নই সাই নৈচি বা নৈচিদক রং বিশিনি শিখলা সংসদ বাতাইলাইমুংনি ফিল নৈচিসিনি বেরেমো হাকতর গনাঙ্গিনি নবোদয় রংনক সমিতিনি কাইচার আমচাইনি বেবাগৈ খুংসারা রংনক আরো মানজাখা বিকশিত ভারত ইয়ং লিডার্স ডাইলগ নই সাই নই চিসনি সামংবুতাংনি জুদা জুদা বাতাইলাইমা ও স্রংনাই তাই শিখলা রকনো মানজাকনানি কবক মুংনা রেখা সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকলফাং মিয়া হাঙ্কর নাইকলফাং হাবানগ কক তোমা থুমনাই রকনি থুম শিখলা হামক্রাই তাই থং নাইখংনি দাগিফাং ইয়াকচু প্রবাল কান্তি দেবসাকা হাঙ্কর বেরেমনি শিখলা সাংসদনি চংজাক রকনতেই বিধানসভা ও সংসা জাগানো হাস্তে বেরেমনি শিখলা সংসদ আরো নিশিমি সাইজা খড়কথাম বুসকাং জানুয়ারি তালনি চি সালমারি নিশিমি চীন এই সালমারি জরা দিল্লি ও সংসাজাক বসং শিখলা সংসদ মানজাকানি শেপ মানানো সালগ্রা ত্রিপুরা হাঙ্ক নাইকলফাং মোহাম্মদ সাজ্জাদ পিনি তৈদুল মুংবাই মিয়া বিলুনিয়া সার্কিট হাউস আরি আমচাই অলতাই বানিয়া লাইটেসা খাইনানতুই লয় খাইমুং যোগালি জাখা আরো আরি আমচাই বানিয়ানি বাবাইনতুই শুক্রবই সাইখনা রেখা আগরতলা কাস্টম ডিভিশননি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সঞ্জীব চৌধুরী ব হাস্তেনি সিমি মানে রহরমা বাংরনা নিশাকা ফান বক্সিনকা আরো থাংনাই বিশিক থাম রাং বিশি ও আরি আমচাইনি বানিয়া ও নাহারমুংতাই রহরমুং মানেনতুই শুক্রবই ককথুম রমই তিসা জাখা উমরচিথাম বিশিনি বসং দাবা থংলাইমা ও চ্যাম্পিয়ন অংখা হাস্তেনি ক্যান্ডিডেট মাস্টার আরাধ্যা দাস হাস্তেনি উলথাম দাবা থংনাই অঙ্গই ভারতনি কাহামকুক দাবা থংক্রং অংখা আরাধ্যা পুদুচেরি ও চিসা রাউন্ড চুকু খাকসা পয়েন্ট মানই চেন ইয়াতঙ্গই চ্যাম্পিয়ন অংখা হাস্তেনি বুসাজগ আরাধ্যা মিয়া পাইথাক রাউন্ড কেরালানি জানকি এস দিনো মেচেনি কপলাই অংখা আরাধ্যা ফিদে মাস্টার প্রসঞ্জিৎ দত্ত তাই ইন্টারন্যাশনাল মাস্টার আরসিয়া দাস নিয়াগুলো তাবুক আরাধ্যা ভারতনি কাহামকুক দাবা থংক্রং অংখা ভারত সেরা অংমা বাই হায়ুংতাই এশিয়ান চ্যাম্পিয়নশিপ থংনানি বাগৈ কোয়ালিফাই অংখা আরাধ্যা হাস্তে বেরামনি মার্শাল আর্ট থাংতা উমর চিসিনি বেদেকনি বাতাইলাইমুং তাকলাই বিশি উনকৌটি হাঙ্কর সদর কয়লা শহর যুগালি জাগানো অ বাতাইলাইমুং হাস্তে গ্রাঙ্গিনি চুলাবরী যত মানজাকি মানানো সালথামনি অ বাতাইলাইমুং অ তালনি চিবা সালমারিনি সিমি চিসিনি সালমারি জরা তঙ্গানো অ বাতাইলাইমুংনি যুগালিমুং নতুয়ে মিয়া কয়লা শহর হাঙ্কর শিখলা হামক্রাইতেই থংনাইখুংনি হাবানগ ককলাম সালাইমা যুগালি জাখা তাবুক নবর্তিবারনি ককতুমা বুসকাং দামনৈ চিব্রিয় হাস্তিনি বেবাক হাঙ্কর ফেরাঙ্কগৈ বাতৈ ওয়াইমানু হুনৈ হজা খলাইকা নবর্তিবার নাইখুং তিনি তুংমারি সাকাও থামচিনৈ ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈমানো আগরতলাও তিনি আইচুগ খামানি তুংমারি নৈচিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তংমানি ফুং দাম বা তামৈ সতী থামচি জরা ওয়াতৈ ওয়াখা ব্রৈ দশমিক বা মিলিমিটার ককব্রকবাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামচিনি তামৈ সতী ব্রৈচিবাও
1: আকাশবাণী কৈলাসহর এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। বিভিন্ন শিল্পীর গাওয়া এই অনুষ্ঠানের প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।

গানখানি শুনলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানে এবারের শিল্পী মনোজ।

0: শ্রাবণী সেনের গাওয়া।
1: দুঃখিত,
0: মনোজের গাওয়া এই গানের সঙ্গেই শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে। একযোগে প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপ অনলাইনে।

শ্রোতা বন্ধুরা, আকাশবাণী কৈলাসর কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ এবং স্বাগত জানিয়ে শুরু করছি রকমারি বাংলা গানে সরাসরি অনুরোধের আসর লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

0: হ্যালো,
1: নমস্কার, বলুন।
0: হ্যালো, নমস্কার দেবেন।
1: হ্যাঁ
0: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
1: আচ্ছা,
0: আর প্রথমে গানের কথা বলে ফেলি, আজকে আমাকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দেবেন। এ কথাটি মনে রেখো, গানটি শুনে দেবে। বিশেষ করে আজকের দিনে, আজ 10ই সেপ্টেম্বর, আজকের দিনে কবি সুকুমার রায় প্রয়াত হয়েছিলেন 1923 ইংরেজিতে। আজকের দিনে জায়গায় দাঁড়িয়ে কবি সুকুমার রায়কে আমরা স্মরণ করি এবং ওনার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, কারণ তিনি শিশুদের জন্য অনেক কবিতা, গল্প, অনেক কিছু লিখেছিলেন। তাই আমরা বলি শিশুদের বিখ্যাত বাঙালি কবি সুকুমার রায়। আসলে দেখুন, তিনি কিন্তু আমাদের সবার কবি, ঠিক না? আজকে ওনার যে লেখাগুলো রয়েছে আমাদের কাছে, সব লেখাগুলো কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে, এবং আমরা কিন্তু সেই ছড়া, গল্প, কবিতা বিভিন্ন কিছু করে কিন্তু ওনাকে আমি স্মরণ রাখছি। আমরা সবাই মিলে তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন যুগ যুগ, পৃথিবী যে তিনি তার কথা বলবেন। তার সাথে আজকে আমাদের মানে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়েরও আজ কিন্তু, তিনি কিন্তু প্রয়াত হয়েছেন আজকের দিনে 1915 ইংরেজিতে। ওনাকে অন্তঃসরণ করে আজকে দিনে তিনি আমাদের সবার কাছে বাবা যতীন নামে পরিচিত। আর অনুষ্ঠান ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে, আর অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন শ্রোতা বন্ধুরা, ভালো লাগছে। আর যারা অনুষ্ঠান শুনছেন সবাই কিন্তু শুনবো, বিশেষ করে দেহর দা, অনুপ দা, তারপর আশুতোষ দা, অবিনাশ বাবু, লালন বাবু, আবাদন বাবু, আর আপনিও শুনবেন।
1: হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে। আমরা কবি সুকুমার রায় এবং স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন দুজনের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, অনুষ্ঠান শুরু করছি।
0: নমস্কার, ধন্যবাদ।
1: হ্যাঁ।

0: হ্যালো হ্যালো, কে আছেন সঙ্গে? হ্যালো, না, হ্যালো,
1: ও,
0: হ্যাঁ বলুন।
1: আপনার আওয়াজটা আসছে না। হ্যালো
0: আমি তো
1: হ্যালো
0: আমি তো শুনতে
1: হ্যাঁ
0: আমি তো শুনতে
1: এখন শোনা
0: পাচ্ছি।
1: যাবে, এখন শোনা যাবে।
0: হ্যাঁ, আপনার নেটওয়ার্কের সমস্যা
1: দাদা,
0: হতে।
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাস শহর চণ্ডীপুর থেকে বলছি,
0: আচ্ছা বলুন।
1: আর আপনি নিশ্চয় ভালো আছেন।
0: হ্যাঁ,
1: আসলে সুরের বেলাতে এই যে ফোন পাওয়ার যে একটা লোভ, আসলে সেটাকে তো আর সামলাতে পারছি না। তার অনেকটা কারণ রয়েছে,
0: আচ্ছা।
1: কারণ সুরের বেলাতে যে প্রতিদিন এক ধরনের গান হবে এমন নয়, যে যার পছন্দ মতো যে কোনো গান অনুরোধ করলে শোনার সুবিধা রয়েছে। এরকম অনুষ্ঠান আর কোথায় আছে আমার ঠিক জানা নেই। অনেক জায়গায় তো ফোন টোন করি, যেমন বাংলা গানের ফোনিং প্রোগ্রাম, যে রকমারি গান অনুরোধ করলে সেটা শোনানো যাবে, আর কোথাও নেই কিন্তু কৈলাস শহরের মতো।
0: আচ্ছা,
1: যেমন আমরা বিলোনিয়াতেও ফোন করি, বাংলা ছায়াছবি রয়েছে, রবীন্দ্র সঙ্গীতের প্রোগ্রাম রয়েছে, শিলচর রয়েছে, একদিন রয়েছে আধুনিক গানের, একদিন রয়েছে রবীন্দ্রসঙ্গীতের, এর বাইরে কিন্তু অনুরোধ করলে হবে না। কিন্তু কৈলাস শহর, আজকে আধুনিক গান আমার ইচ্ছে করছে, আজকে আধুনিক শুন

0: কালকে আমার রবীন্দ্রসঙ্গীত, পরশু শ্যামার সঙ্গীত, মানে দারুণ একটা অনুষ্ঠান শুরু হলো, খুব ভালো লাগে। তো আজকে আমি শুনতে চাই 1979 সালে মুক্তি পাওয়া বিখ্যাত একখানা ছবি মাদার, আর গানটা হচ্ছে আমার নাম অ্যান্টনি কাজের কিছু শিখিনি।
1: আচ্ছা,
0: কিশোর দা গেয়েছেন গানটি, গানটির রূপ দিয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়, আর গানটির সুর দিয়ে ছাড়িয়েছেন বীরেশ্বর সরকার।
1: আচ্ছা,
0: আর গানটা আপনাকে নিয়ে শুনবো, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবো।
1: ঠিক আছে,
0: নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো,
1: নমস্কার স্যার।
0: নমস্কার, বলুন।
1: আমি বাইকপুর থেকে কাজ জলমালাকার বলছি।
0: আচ্ছা,
1: কেমন আছেন স্যার?
0: ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আচ্ছা
1: স্যার, একটা গান শুনবো যে গুরুদত্ত কিনা ফিল্মের গান একটি পাঠিয়ে দিন।
0: আচ্ছা, কোনটা?
1: কে আমারে গুরু দক্ষিণা, গুরু কে জানাই প্রণা, কি গানটা হবে স্যার?
0: ঠিক আছে, এটা পাঠাচ্ছি আপনার জন্য আমি।
1: অনেক

0: নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো বলুন।
1: হ্যাঁ নমস্কার নবীন।
0: হ্যাঁ নমস্কার নমস্কার।
1: হ্যাঁ আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন।
0: আচ্ছা,
1: তো আশা করি আপনি ভালো আছেন স্যার।
0: হ্যাঁ ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালোই আছেন।
1: আপনাদের অনুষ্ঠান শুনছি আর এই অনুষ্ঠান শোনার মধ্যে দিয়ে বেশ ভালোই আছি।
0: আচ্ছা,
1: তো আজকে আমাকে একটি গান শুনিয়ে দেবেন। প্রথমে গানের কথা বলি, আশাজির কণ্ঠে একটি গান শুনিয়ে দেবেন। না এখনই নয়, যাবে যদি যেও কিছু পরে।
0: আচ্ছা,
1: সেই গানটি শুনিয়ে দেবেন। গৌরীপ্রসন্ন মজুমদার সেই গানটি লিখেছেন আর সুর দিয়েছেন সঙ্গীত জগতের মহান সুরকার রাহুল দেব বর্মন।
0: আচ্ছা,
1: তো একটি কথা বলতে চাইছি স্যার।
0: বলুন।
1: আশুতোষ বাবু যে কথা বলেছেন সত্যি, এই সুরের ভেলা যখন আসে তখন

0: আমাদের সেই লোকটা আমরা সামলাতে পারি না আপনাদের সাথে কথা বলার জন্য বা পছন্দের গান শোনার জন্য। শুধু আমরা নয়, যারা নিয়মিত শ্রোতা নন ওনারাও কিন্তু এই সুরের ভালো অনুষ্ঠানটি অধীর আগ্রহে শুনে থাকেন।
1: আচ্ছা,
0: বেশ কিছুদিনের আগে আমি শিলচর শহরের একটি জায়গায় গিয়েছিলাম।
1: আচ্ছা,
0: তো সেখানে আমার সাথে আরো তিনজন লোক গিয়েছিলেন। তো সেখানে কিছুটা সময় বসার পর ওই শিলচর শহরেরই দুজন লোক সেখানে এসেছিলেন, ওনাদের পরিচিতি ছিল। তো অনেক কিছু কথা আবার তার আলোচনা করার পর ওনারা জিজ্ঞেস করলেন আমার সম্পর্কে, যে আপনাদের সাথে যে এসেছেন ওনাকে তো চিনতে পারলাম না, উনি কে? তখন ওনারা বলেছেন যে না, কিন্তু আমাদের এই শিলচর এলাকার লোক, ওনার নাম হচ্ছে জওহরলাল বর্মন। তো সে কথা শুনি ওনারা বললেন বাহ, আমরা তো আপনাদের কথা শুনি। ওনারা কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের কৈলাসহরে থাকেন, শিলচরের লোক। ওনারা বলছেন যে আমরা তো কর্মক্ষেত্রের সেই ফাঁকে আমরা তো আপনাদের কথা শুনি, সুরের ভেলা অনুষ্ঠানটা শুনি, খুবই মন দিয়ে শুনি, আর খুবই চেষ্টা করি আপনাদের এই কথাগুলি শোনার জন্য। কারণ সুরের ভেলাতে শুধু আপনাদের পছন্দের গানগুলি নয়, সেই এক ঘন্টার সময়ের মধ্যে আমাদের অনেক পছন্দের গান আমরা শুনতে পেয়ে থাকি। তাই আমরা চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে সেই আপনাদের সুরের ভেলা অনুষ্ঠানটি শোনার জন্য। তো শুনে দারুণ ভালো লাগলো আমার, মনটা একেবারে কি বলবো, খুশিতে ভরে গেল একেবারে। তো সেটাই দুঃখের বিষয় স্যার, যে কখনো কখনো এই সুরের ভেলাতে এমন শ্রোতারা রয়েছেন যে বিভিন্ন ধরনের কথা বলে থাকেন বা বিভিন্ন ধরনের প্রতিবাদ আপনার আপত্তিকর কথা বলে থাকেন। হ্যাঁ, তো সেগুলি কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, সেগুলি খুবই কষ্টজনক ব্যাপার। কারণ এই সুরের ভেলা অনুষ্ঠান শুধু যে আমরা নিয়মিত শ্রোতারা শুনছি তা নয়, যারা সঙ্গীত প্রেমী শ্রোতারা রয়েছেন ওনারা কিন্তু কাজের ফাঁকের মধ্যে দিয়ে সেই সুরের ভেলা অনুষ্ঠানটা শুনছেন। তার প্রমাণ আমি তো সেদিনই পেয়ে গেলাম, ওনারা কৈলাসহরে থাকেন কর্মক্ষেত্রে, সেখানে ওনারা সুরের ভেলা অনুষ্ঠানটি শুনেন। তো সেটা আমি বলছি শ্রোতাদের উদ্দেশ্যে যে অনুষ্ঠানটি সুন্দর করুন, সেখানে অবাঞ্ছিত কথা বলবেন না এই অনুষ্ঠানে।
1: সেটাই
0: দেখা যায় যে শ্রোতারা কিছু অবাঞ্ছিত কথা বলেন, আবার কখনো বলেন যে আপনার কথা শোনা যাচ্ছে না, একটু মাইক্রোফোনের সামনে আসে কথা বলুন। সেগুলো তো খুবই একটা কি বলবো একটা জঘন্য ব্যাপার কথা, সেগুলি আপনার প্রচার মাধ্যমে সেই কথাগুলি কখনো বলাটা উচিত নয়, এই ধরনের কথা।
1: নিশ্চয়ই
0: একটা অনুষ্ঠানকে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়, যারা যারা রয়েছেন উপস্থাপক উপস্থাপিকা ওনাদেরকে সম্মান করতে হয়, ওনাদেরকে শ্রদ্ধা জানাতে হয়। তো সেই উদ্দেশ্যে আমি শ্রোতাদেরকে বলছি যে আপনারা অনুষ্ঠানটি বিকৃতি করবেন না, অনুষ্ঠানটি যাতে সুন্দর হয়, সুন্দর করে আমরা যাতে অনুষ্ঠানটি আমরা যেন চালিয়ে নিতে পারি, সেটাই আবেদন সকল শ্রোতাদের কাছে।
1: যাই হোক, আপনি আমার যা বলার কথা ছিল আপনি বলে দিলেন, এবং আপনি যেহেতু একজন শ্রোতা, শ্রোতাদের হয়ে আপনি বললেন তাদের কথা, প্রত্যেকটি কথাই যথোপযুক্ত এবং যুক্তিযুক্ত, এবং আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা জানি এরকম অসংখ্য শ্রোতা আছেন যারা ফোন করেন না কিন্তু অনুষ্ঠান শোনেন, অনুষ্ঠান শোনাটা হচ্ছে আসল কথা। যাই হোক, এবং আপনি যে বললেন অনুষ্ঠানে অনুষ্ঠানকে মানে নান্দনিক করে তুলতে গেলে সকলের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন, এবং আরেকটা কথা হচ্ছে কি, এখানে বসে যারা উপস্থাপনা করেন তারা তারা প্রত্যেকেই কিন্তু কাজটা শিখে এখানে বসে করছেন। মাইক্রোফোনে কতদূর কতদূর ডিস্টেন্সে মাইক্রোফোনে কথা বলবেন, কোন লেভেলে কি হবে, সমস্ত কিছু কোনো কারণে যদি টেকনিক্যাল ফল্ট হয় এগুলো দেখবার জন্য কারিগরি বিভাগের আমাদের দায়িত্বপ্রাপ্ত লোকেরা আছেন। আমি মাইক্রোফোনের সামনে এখানে চিৎকার দিয়ে কথা বলতে পারবো না। আমাদের এখানে কথা বলতে গেলে আমি বারবার এটা বলি, এটা যিনি প্রত্যেক দিন শুনতে পান না, সে যেই রাম শ্যাম যদু মধু এনি কাইন্ডস অফ পার্সন হতে পারেন, হয়তো তার একটা নেটওয়ার্কের সমস্যা অথবা ফোনের মোবাইল যে স্পিকারে তিনি শুনছেন তার সমস্যা। আমি এখানে যদি জুড়ে চিৎকার দিয়ে কথা বলি এটা যেমন সৌন্দর্যমণ্ডিত হয় না, ঠিক সেভাবে আমার লেভেলটা ফেটে যায়। এখানে চিৎকার চেঁচামেচি করলে তো হবে না, একটা লেভেল আছে, তো ভোকাল কোয়ালিটি ভোকাল কোডের একটা সিস্টেম আছে, এটা সাইন্টিফিক ব্যাপার। তো ঘটনা হচ্ছে এখন আমি আপনাকে ডাকছি।

0: আপনি শুনছেন না, তো আমি গলার আওয়াজটা বাড়িয়ে দিলাম, এটা তো এরকম ব্যাপার নয় এখানে। তো
1: তার
0: জন্যে আমি এক লেভেলে কথা বলে আপনি শুনতে পাচ্ছেন, যেমন আরেকজন শ্রোতা শুনতে পাচ্ছেন, প্রত্যেকে শুনছেন, একজন শুনতে পাচ্ছেন না, তাতে তখন বুঝতে হবে যে এটা হয়তো ব্যক্তিগত হবে তার সমস্যা হতে পারে কোনো কিছু। যাই হোক, তো এরকম না বললেই ভালো।
1: কথা বলছি, হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ না, আরেকটা কথা বলছি, এই সুরের ফেলাতে হোক বা আপনার এই হ্যালো অনুরোধে হোক, আপনি ছাড়া কয়েকজনের মধ্যে দুই একজন রয়েছেন অ্যাঙ্কাররা, ওনারা যখন বাইরে থেকে যখন হিন্দি ভাষী শ্রোতারা যখন ফোন করেন, হিন্দিতে কথা বলেন, তখন কিন্তু ওনারা হিন্দিতে ওনাদের সাথে কথা বলেন, তা কিন্তু আমি তো তা ঠিক মনে করি না, কারণ এটা একটা বাংলা অনুষ্ঠানের মাধ্যম, বাংলা ভাষাকে আমাদের মর্যাদা দিতে হবে। তাই বলে উনি হিন্দিতে কথা বলছেন আর আমি ওনার সাথে হিন্দিতে কথা বলবো, তা তো শুনতে খুবই বিকৃতি হয়।
0: না, এটা হয় না, এটা যারা বলেন ভুল করেন, আমি বলছি আপনাকে, আমাদের আমাদের অথরিটি এটা পারমিট করে না, তারা ব্যক্তিগতভাবে বলেন এবং এ সমস্ত বিষয়ে অথরিটির নজরেও যাচ্ছে, নিশ্চয়ই তার ব্যবস্থা হবে। এরকম আমি আমার বাংলা স্টেশন, এটা আমি আমি বাংলা স্টেশন

0: মর্যাদা দিতে হবে। তাই বলে উনি হিন্দিতে কথা বলছেন আর আমি ওনার সাথে হিন্দিতে কথা বলবো, তা তো শুনতে খুবই বিকৃতি হয়।
1: না, এটা হয় না, এটা যারা বলেন ভুল করেন। আমি বলছি আপনাকে, আমাদের আমাদের অথরিটি এটা পারমিট করে না। তারা ব্যক্তিগতভাবে বলেন এবং এ সমস্ত বিষয়ে অথরিটির নজরেও যাচ্ছে, নিশ্চয়ই তার ব্যবস্থা হবে। এরকম আমি আমার বাংলা স্টেশন, এটা আমি আমি বাংলা স্টেশনে বসে আমার সরকারি ভাষা বাংলা, এখানে বাংলায় কথা বলতে হবে। এখন এখানে যে কোনো ভাষাভাষী লোকেরা ফোন করতে পারেন, তিনি যদি বাংলাটা বোঝেন, তিনি বাংলা যে বলতেই হবে তাকে এমন মাথার দিব্যি কেউ দিচ্ছে না এখানে। তবে যিনি উপস্থাপক আছেন তার সরকারি যে দায়িত্ব সেটা হচ্ছে তিনি বাংলায় কথা বলবেন পরিষ্কার। যারা বলেন তারা আউট অফ প্রোটোকল বলেন, এটা আমি আপনাকে বলছি, এবং এটা আমার কথা নয়, এটা আমার কর্তৃপক্ষের কথা পরিষ্কার।
0: ঠিক আছে স্যার, হ্যাঁ,
1: তারা কর্তৃপক্ষের গাইডলাইন ক্রস করে বলে।
0: আজকে আপনার সাথে কথা বলি,
1: এটা আপনারা বলবেন, আপনারা বলবেন
0: একমাত্র উদ্দেশ্য যে শ্রোতাদের জ্ঞাতার্থে সেই কথাটা নিয়ে আপনার কাছে প্রকাশ করলাম আজকে।
1: না ঠিক আছে, আপনারা কেউ হিন্দিতে কথা বলে এরকম বললে আপনারা শ্রোতারা বলতে পারেন, অসুবিধা নেই, আপনাদের অধিকার আছে বলার, বাংলায় কথা বলতে হবে। এখন কেউ যদি তামিল তামিলনাড়ু থেকে ফোন করে, তামিল ভাষায় আমি কি কথা বলতে পারবো? আমি ভারতবর্ষের সমস্ত ভাষা শিখে বসে আছি, একটা কমন ল্যাঙ্গুয়েজ আছে আমাদের, এবং বাংলা সরকারি ভাষা। আমাদের যে সংবিধানের যে ভাষার যে তফসিল আছে এখানে সরকারি ভাষাও বাংলা কিন্তু একটা আছে। যাই হোক, এই কন্ট্রোভার্সিতে আমি যেতে চাই না, তবে আমাদের ভাষা বাংলা, কুইলা শহর বাংলা স্টেশন, তার সরকারি ভাষা বাংলা। যাই হোক, অনেক কথা হলো এবং গুরুত্বপূর্ণ কথা, যদি কেউ বলেন সময় নষ্ট হয়ে গেছে এটা নয়, এগুলো গুরুত্বপূর্ণ কথা এবং তার সঙ্গে মানে সম্পর্কযুক্ত অনুষ্ঠানে। তার জন্যে বললাম উনি বরিষ্ঠ শ্রোতা, তার অভিজ্ঞতা আছে, বলার অধিকারও আছে, তার জন্য এই স্পেসটা তাকে দেয়া হলো, আমাদের কথা তিনি বললেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি এ মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: আচ্ছা বলুন।
1: অবশ্যই ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, আপনিও নিশ্চয়ই ভালোই আছেন।
1: আর আজকে
0: হ্যাঁ,
1: একটা গান শুনতে চাইছি।
0: হুম
1: গানটা হলো এরকম,
0: হুম
1: গানটা হলো এরকম, আকাশ নীল সাগর নীল, এত ঝিলমিল নীলে নীল, কোথায় আছে আকাশ নীল, আকাশ নীল সাগর নীল, এত ঝিলমিল নীলে নীল, কোথায় আছে। গানটা অবশ্যই গেয়েছেন ইন্দ্রনীল সেন মহাশয়। আর যাদের নিয়ে এবারে গান শোনার পালা, বিশেষ করে আমার অবিনাশ ভাই শুনবে, তার প্রেমজিৎ বাবু আছেন ব্যাঙ্গালোর থেকে, মিঠুন চক্রবর্তী, সুমন মহুরী, আর সজল মালাকার আছেন, কার্তিক মালাকার, নাসির ভাই, আর ছোট ভাই দেবজিৎ দাস, আর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। খুব ভালো লাগলো আপনাকে পেয়ে,
0: আচ্ছা,
1: আর ফোনটা তাড়াতাড়ি উঠিয়ে নিয়েছেন, সেজন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।
0: ঠিক আছে, নমস্কার।

এটা তাড়াতাড়ি বা দেরি করে ওঠানোর কোনো বিষয় নয়। ফোনটা উঠানোর জন্যই আমি এখানে বসেছি এবং উঠিয়ে কথা বলে গান শোনাবার জন্যই বলেছি যে কারো ফোন দু রিংয়ের পরেই আমি তুলে দিচ্ছি, কারোটা পাঁচ রিংয়ের পরে তুলছি এমন নয়। এটা হয়ে যায়, অনুষ্ঠান করতে গেলে এটা হয়ে যায়। তো এটা ইচ্ছে করে করা হচ্ছে এমনটা নয়, এমনটা ভাবার কোনো দরকার নেই, ঠিক আছে? আমাদের কাছে প্রত্যেকটা শ্রোতা আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এখানে কোনো বিভাজনের নীতি গ্রহণ করে আমরা বসে নেই, এই বিষয়টা খেয়াল করবেন, খেয়াল রাখবেন, ঠিক আছে? তো পাঠাচ্ছি গান, শুনুন। আকাশ নীল, সাগর নীল, সেইভাবে যেন আমাদের হৃদয়ের রঙটা নীল হোক আমি বলতে চাইছি না, প্রেমের রঙে রাঙা হোক এবং আকাশের মতোই উদার হোক, সাগরের মতোই গভীর হোক। শুনতে থাকুন গান।

0: হ্যালো
1: হ্যালো
0: বলুন, কে বলছেন? আচ্ছা বলুন, কি শুনবেন আজকে?
1: কেমন আছেন?
0: ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালোই আছেন।
1: আমার সারা গায়ে কাটিলে তিলক মিলে না, তোর মিলে না রে ভাই কৃষ্ণ মিলে না, সারা গায়ে কাটিলে তিলক তোর মিলে না, এই গানটি শুনবো।
0: গানের প্রথম লাইনটা কি বলছিলেন?
1: সারা গায়ে কাটিলে।

0: কিলা দৌড় মিলে না
1: সারা গায়ে। এটা কে গিয়েছেন?
0: কে গিয়েছেন তো বলতে পারবো না।
1: আচ্ছা আমি দেখছি, এটা
0: সোনা যদি পান না তাহলে অন্য কান দিয়ে দেবেন আর কি।
1: সারা গায়ে কাটিলে তিলক।
0: হ্যাঁ, আর যাদের নিয়ে শুনবো প্রথমে তো আপনি শুনবেন। অনুপমা ভট্টাচার্য, অমিত চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, অবিনাশ তেলি, দেবজিৎ দাস, অম্বালিকা ভট্টাচার্য, সেগুলো মাল্লাকার, কার্তিক মাল্লাকার, সবাইকে নিয়ে শুনবো।
1: আচ্ছা আচ্ছা,
0: রাখছি,
1: ঠিক আছে।

0: হ্যালো হ্যালো
1: হ্যালো, নমস্কার দাদা।
0: নমস্কার, বলুন।
1: আমি হাওড়া থেকে লালন ঘোরামি কথা বলছি।
0: আচ্ছা, বলুন কি শোনা।
1: ভালো আছেন?
0: ভালো আছি, আপনি আশা করি ভালোই আছেন।
1: হ্যাঁ, ভালো আছি আমি।
0: আচ্ছা
1: দাদা, আমাকে গান শোনাবেন, ছবি ওরা চারজন থেকে, আর গানটা হচ্ছে দু চোখে রজনী তবু দিন গুনে, শিল্পী হচ্ছেন কিশোর কুমার।
0: আচ্ছা,
1: এই গানটা দাদাই হবে?
0: আমি আমি দেখছি, খুঁজি খুঁজে দেখছি আমি শোনানো যায় কিনা। দু চোখে রজনী
1: তবু দিন গুনে,
0: তবু দিন গুনে, ওরা চারজন থেকে না?
1: হ্যাঁ হ্যাঁ, ওরা চারজন, ছবির নাম, আর শিল্পী হচ্ছেন কিশোর কুমার।
0: হ্যাঁ শোনাচ্ছি।
1: আর এই গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুর দিয়েছেন অরুণ রবিন।
0: ঠিক আছে, আমি এটা শোনাচ্ছি আপনাকে গানটা।
1: হ্যাঁ, আর এই গানটা আমাদের দাদাকে নিয়ে শুনবো, দেবজিৎ দাস, শ্রীময় চক্রবর্তী, বুল্টি দিয়ে ভাই রয়েছেন, বাদল খটিয়াল এবং বিশ্বজিৎ পাল রয়েছেন, সঙ্গীতা দিদি ভাই রয়েছেন, এবং এই মুহূর্তে যারা যারা রয়েছেন সকল বন্ধু নিয়ে শুনবো।
0: ঠিক আছে, সকল বন্ধুদের জন্যে আপনার অনুরোধ করে গান পাঠিয়ে দিয়েছি।
1: নমস্কার দাদা ভাই।
0: নমস্কার, ভালো থাকবেন।

0: হ্যালো,
1: নমস্কার দাদা।
0: নমস্কার, বলুন।
1: আমি সঙ্গীতা চণ্ডীপুর থেকে বলছি।
0: বলুন
1: দাদা, এই গান শুনবো, ছবির নাম অন্তরালে।
0: হ্যাঁ,
1: গানের কলি ফুল ফুটে ঝরে যায়।
0: হ্যাঁ, গেছে আশা ভোসলের কণ্ঠে। না,
1: ভালো থাকবেন। নমস্কার।
0: আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকুন।

0: हेलो हेलो हेलो,
1: नमस्कार।
0: নমস্কার, বলুন। হ্যালো, কে বলছেন?
1: দেবনাথজি, ধর্মনগর বাজার থেকে।
0: হ্যাঁ, কে বলছেন?
1: সুশান্ত দেবনাথ, ধর্মনগর আনন্দ বাজার থেকে।
0: আচ্ছা, আপনি একটু সরে গিয়ে কথা বলুন, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একটু। যে যে জায়গাতে আছেন এটা একটু সরুন। নেটওয়ার্কটা ভীষণ সমস্যা করছে, আপনার কথা আমি ঠিক মতো বুঝতেই পারছি না। হ্যালো,
1: আপনার হ্যালো,
0: হ্যাঁ বলুন, গানের পছন্দটা বলুন, কথা বোঝা যাচ্ছে না সবকিছু, বলুন।
1: বেদের মায়ের জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, এই গানটি শুনে দেবেন। বেদের মায়ের জ্যোৎস্না থেকে ভালো আছেন আপনি?
0: ভালো আছি, আপনার সঙ্গে অনেকদিন পর আমার কথা হচ্ছে, আপনিও আশা করছি ভালোই আছেন।
1: দাদা, অনেকদিন আপনাতে লাইন পাই না, তো তাই করতে করতে লাইনটা পাওয়া যায় না।
0: আচ্ছা,
1: রাখছি দাদা, থাকবেন, নমস্কার।
0: ঠিক আছে, ভালো থাকুন, ফোন করবেন।

0: हेलो नमस्कार सर, अनिरा बेन दो चार पाँच कर सर का सुने दे रहे हैं निरागाज कंदरान का निरागाज
1: नील आकाश, नील आकाश एयरपोर्ट,
0: নীলাকাশ গানতাম
1: নীল আকাশের পরে কি?
0: হ্যাঁ
1: নীল আকাশের পরে পুরো লাইনটা বলুন আপনি।
0: নীলাকাশ
1: না না, পুরো লাইনটা না বলে তো গান পাবো না। নীল আকাশ এই দুটো শব্দ দিয়ে
0: তাহলে
1: অসংখ্য গান আছে, এখন কোনটা বুঝবো আমি?
0: সবাই কপালে,
1: হ্যাঁ
0: সবার কপালে,
1: সবার কপালে,
0: হ্যাঁ

0: হ্যালো,
1: বলুন, আমি শুনতে পাচ্ছি, আপনি কি বলবেন বলুন।
0: সময় নাই আর,
1: হ্যাঁ
0: রাগি
1: রাখুন,
0: নমস্কার।
1: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, গানে কথায় সব কিছু মিলিয়ে আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। যারা ফোন করেছেন ধন্যবাদ, যারা করতে পারেননি চেষ্টাটুকু করেছেন অথবা অনুষ্ঠান শুনেছেন শুধু, আমাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে সুরে বেলা থেকে উঠছি। আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে নিয়ে সুরে কথায় সমস্ত কিছু মিলিয়ে ফিরে আসব। আজকে সুরের ভেলায় প্রকৌশল সহযোগিতায় ছিলেন কারিগরি বিভাগ থেকে মানিক মিয়া এবং সুদীপ শর্মা। কথা বলছিলাম আমি প্রসেনজিৎ দেব এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন প্রবাল ভট্টাচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আকাশবাণী কৈলাসহরের সঙ্গে থাকুন।

শুনছিলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz এবং নিউজ অন এয়ার অ্যাপ অনলাইনে। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। দুপুর 12:05 সপ্তসুর উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান, 12:30 একই হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজকে শুনবেন চোর অর চাঁদ ছবি থেকে নেয়া গান, একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 ছায়াগীতি বাংলা ছবির গানের অনুষ্ঠান, বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:30, 1:40 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান মাতৃবন্দনা। দুটোতে শুনবেন ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 ছড়ার গান, 2:30 বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিকেল 3:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। এর অব্যবহিত পরেই রিলে করা হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 শুনবেন কৃষি বিষয়ক অনুষ্ঠান ঘর গৃহস্থী। আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে রাত 7:35 পর্যায়ক্রমে। প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করা হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।

Já tá tudo bem. সাতটায় এশিয়া কাপ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলি করে সমান্তরালভাবে শোনানো হবে। 10টায় ইংরেজি সংবাদ রিলে করা হবে দিল্লিকে কলকাতা কেন্দ্র থেকে। 10টা বেজে 10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, 10টা বেজে 20 মিনিটে ইংরেজি সংবাদ, বিশ্ব ইংরেজি সংবাদ রিলে করা হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে, এবং 10টা বেজে 35 মিনিটে অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে।

আকাশবাণী কৈলা শহর শুরু হচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্তসুর। অনুষ্ঠানে এখন শুনবেন নাগাল্যান্ড রাজ্যের গান।

এতক্ষণ উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের অনুষ্ঠান সপ্ত সুরে শুনছিলেন নাগাল্যান্ড রাজ্যের গান আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে একে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজকে শুনবেন চোর ওর চাঁদ ছবি থেকে নেয়া বিভিন্ন গান। প্রথম গানখানি প্রথম পরপর দুখানি গান যুগল কণ্ঠে গেয়েছেন অনুরাধা পাড়োয়াল এবং এস পি বালা সুব্রহ্মণ্যম।

একই হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শুনছেন চোর ওর চাঁদ ছবি থেকে নেয়া গান। এই গানখানি শুনছিলেন অনুরাধা পাডোয়াল এবং মনু চিত্রার কণ্ঠে। এবারের গানখানি একসঙ্গে গেয়েছেন অনুরাধা পাডোয়াল এবং কুমার শানু।

এবারে শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। ছায়াগীতিতে শুনবেন বাংলা ছবির গান, শিল্পী লতা মঙ্গেশকর, প্রথম ছবি ও দ্বিতীয়া।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ লতা মঙ্গেশকরের পরিবেশনা শুনছিলেন, ছানাই ছবির গান শুনলেন সব শেষে। শেষ হলো ছায়া গীতি, আকাশবাণী কৈলাসহর। এখন বাংলা সংবাদ।

নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1377। উদ্ধারকারী দলগুলি আরও মৃতদেহ উদ্ধার করেছে এবং 5000-এরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে। জাতীয় দুর্যোগ রুখি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে চিতোয়ান জেলায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে 13,600-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। গত 26 অগস্ট নেপাল তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের ধসে সৃষ্ট হড়পাভানে বহু ঘরবাড়ি, যানবাহন, রাস্তাঘাট ও সেতু ধ্বংস হয়। জলবিদ্যুৎ প্রকল্পগুলির প্রভূত ক্ষতি হয়। চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে, চীনের অংশে অন্তত 43 জন নিহত এবং তিব্বতে 500-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এদিকে ভারত নেপালে মানবিক সহায়তা জোরদার করেছে। তারা 130 টনেরও বেশি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে এবং অনুসন্ধান, উদ্ধার ও ফরেন্সিক কার্যক্রমে সহায়তার জন্য 54 জন বিশেষজ্ঞ কর্মী মোতায়েন করেছে। গঙ্গা, সোন, পুনপুন, গণ্ডক ও বাগমতী নদীর জলস্তর কমে যাওয়ায় বিহারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জোরদার করা হয়েছে ত্রাণ ও উদ্ধার কাজ। রাজ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, ত্রাণ ও উদ্ধার কাজ আরও জোরদার করা হয়েছে। পাটনা, বৈশালী, সারণ, মুঙ্গের, ভাগলপুর ও আরওয়াল সহ 14টি জেলার 40 লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের সড়ক নির্মাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার কুমার শৈলেন্দ্র রাস্তার উপর কড়া নজর রাখতে এবং জল নেমে গেলেই দ্রুত মেরামতির ব্যবস্থা করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। এদিকে খাগাড়িয়ার বালতারা এবং কাটিহারের কুরশেলায় পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD আজ ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এর পাশাপাশি আগামী 3 থেকে 4 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কেরালা, মাহে এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। আগামী 15 তারিখ পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত একই ধরনের আবহাওয়া থাকবে বলেও জানানো হয়েছে। তামিলনাড়ুতে টিভিকের নেতৃত্বাধীন সেকুলার সোশ্যাল জাস্টিস ভিক্টরি অ্যালায়েন্স আগামী 6 অক্টোবরের উপনির্বাচনের জন্য তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ক্ষমতাসীন জোট যথাক্রমে ধারাপুরাম ও মাদুরান্তকম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সত্যভামা ও মার্গাতাম কুমারভেলকে মনোনীত করেছে। অন্যদিকে বিরোধী দল DMK মাদুরান্তকম কেন্দ্র থেকে আই পারাথামান এবং ধারাপুরাম বিধানসভা কেন্দ্র থেকে এস সুগানিয়াকে প্রার্থী করেছে। AIADMK নেতৃত্বাধীন জোট অবশ্য এই উপনির্বাচনের জন্য এখনও তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেনি। এই উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া গতকাল শুরু হয়েছে, চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। আগামী 17 সেপ্টেম্বর জমা পড়া মনোনয়নপত্রগুলো যাচাই করা হবে এবং প্রার্থীরা 19 সেপ্টেম্বর পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। উল্লেখ্য, AIADMK 2 বিধায়ক মারাগাথাম কুমারভেল এবং সত্যভামা তাদের বিধানসভা সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে TBK-তে যোগ দেওয়ায় মাদুরান্তকম ও ধারাপুরাম আসন দুটি শূন্য হয়ে যায়। টিভিকে বিধায়ক VS বাবুকে আজ ভোরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোলাথুর বিধানসভা কেন্দ্রের 75 বছর বয়সী এই বিধায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী MK স্টালিনকে পরাজিত করেছিলেন। পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী ও BJP নেতা ভগত চুন্নিলাল প্রয়াত, বয়স হয়েছিল 94 বছর। জলন্ধরে দীর্ঘ অসুস্থতার পর তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মালয়েশিয়া, তিমুর লেস্তে এবং মায়ানমারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 9ম আসিয়ান ভারত কৃষি ও অরণ্য বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে এই বৈঠকগুলি অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী মোহাম্মদ বিন সাবুর সঙ্গে বৈঠকের সময় শ্রী চৌহান জ্ঞান, দক্ষতা এবং সর্বোত্তম কর্মপদ্ধতি বিনিময়ের গুরুত্বের উপর জোর দেন। তিমুর লেস্তের কৃষিমন্ত্রী মার্কোস দ্য ক্রুজ কৃষিক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া শ্রী চৌহান মায়ানমারের কৃষিমন্ত্রী মিন নাউয়ের সঙ্গেও বৈঠক করেন। ব্রিক্স সম্মেলনের প্রাককালে নিরাপত্তা জোরদার করতে জাতীয় রাজধানী জুড়ে আজ থেকে চলতি মাসের 14 তারিখ পর্যন্ত ড্রোন সহ অন্যান্য ছোট আকাশযানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পুলিশ। এই বিধিনিষেধ আগামী সোমবার পর্যন্ত কার্যকর থাকবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতে জাপান এয়ারসেল ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথম সফরকে ভারত জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এই সফর উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান

আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1377, 5000-এরও বেশি মানুষ নিখোঁজ। বিহারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তামিলনাড়ুর 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক টিভিকে নেতৃত্বাধীন জোট ও বিরোধী ডিএমকে দলের প্রার্থী ঘোষণা। ভোটগ্রহণ 6ই অক্টোবর। নবম আসিয়ান ভারত কৃষি সংক্রান্ত বৈঠকের ফাঁকে একাধিক দেশের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। চীনে ভূমিধসে 16 জনের প্রাণহানি। ফিলিপিন্সে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 5। মহিলাদের এশিয়া কাপের ক্রিকেটের সেমিফাইনালে ভারত আজ বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে।

0: বর্ধমান আস্থা এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন। শ্রী সিং জানান, নতুন দিল্লিতে গত মাসে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী সিনজিরো কোজুমির সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এই পদক্ষেপ। বীর গার্জিয়ানের মতো যৌথ মহড়া ও পারস্পরিক সফরের আদান প্রদান এই সহযোগিতামূলক সম্পর্ককে আরো সুদৃঢ় করে তুলবে বলেও তিনি মন্তব্য করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে অতিবৃষ্টির জেরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। সেদেশের জিয়াংশি প্রদেশে সুইচুয়ান কাউন্টির 3টি শহর জুড়ে এই প্রাণহানির ঘটনাগুলির খবর পাওয়া গেছে। চীনের পূর্ব উপকূলে টাইফুন সাউডেলের কারণে পরপর টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হয়। ভূমিধসের জেরে গাওপিং শহরে 13 জন, জু আনওয়েতে 2 জন এবং তাংহুতে 1 জন প্রাণ হারিয়েছেন। সুইচুয়ান কাউন্টি থেকে প্রায় 18,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টির ফলে পার্শ্ববর্তী হিউনান প্রদেশে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উল্লেখ্য, টাইফুন সাউডেল গত 28 অগস্ট ঝেজিয়াং প্রদেশে প্রথমবার এবং পরবর্তীকালে 3রা সেপ্টেম্বর ক্রান্তীয় ঝড়ে রূপান্তরিত হয়ে ফুজিয়ান প্রদেশে দ্বিতীয়বার আঘাত হানে। ফিলিপিন্সে পালওয়ান প্রদেশের কাছে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 86 জন। সেদেশের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, জনপ্রিয় পর্যটন স্থান কোরনের কাছে এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে, 43 জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রী এবং ক্রু সদস্য সহ ওই ফেরিতে 134 জন ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী নভেম্বরের নির্বাচনের আগে ইরান যুদ্ধ শেষ হবে বলে তিনি মনে করেন না। একই সঙ্গে নির্বাচনের আগে তেলের দাম কমবে না বলেও তিনি মন্তব্য করেন। এদিকে ট্রাম্প গতকাল বলেন, নির্বাচনের পরেই অবিলম্বে এই যুদ্ধ শেষ হয়ে যাবে। এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, ইরান আমেরিকার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তবে এই দাবির সপক্ষে তিনি কোনো প্রমাণ পেশ করেননি। স্লোভেনিয়ায় নিজেদের প্রথম দূতাবাস চালু করল ইসরায়েল। লিবলিয়ানায় উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন জার এই ঘটনাকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন। এই দূতাবাস বৃহত্তর সংলাপ ও সহযোগিতার পথ প্রশস্ত করবে বলে স্লোভেনিয়ার বিদেশমন্ত্রী টোন কাইজার আশা প্রকাশ করেন। এদিকে স্লোভেনিয়ার শতাধিক প্যালেস্তাইনপন্থী বিক্ষোভকারী জড়ো হয়ে দূতাবাস বন্ধের দাবি জানান। এর আগে স্লোভেনিয়ার পূর্ববর্তী মধ্য বামপন্থী সরকার 2024 সালে প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল এবং 2025 সালে ইসরায়েলের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ইরানের হরমুজগান প্রদেশের কেসম দ্বীপ, সিরিক ও মিনাপ প্রদেশ সহ উপকূলীয় অঞ্চল জুড়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে সৌদি আরবের কিং পাহাদ বিমান ঘাঁটির কাছেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তায়েফ শহরেও অন্তত 2টি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলেও জানা গেছে। মহিলাদের এশিয়া কাপের ক্রিকেটের সেমিফাইনালে আজ দুবাইয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজিত। অন্যদিকে গ্রুপ বিতে দ্বিতীয় স্থান থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে আগামীকাল পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1377, 5,000-এরও বেশি মানুষ নিখোঁজ। বিহারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তামিলনাড়ুর 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক টিভিকে নেতৃত্বাধীন জোট ও বিরোধী ডিএমকে দলের প্রার্থী ঘোষণা, ভোটগ্রহণ 6ই অক্টোবর। নবম আসিয়ান ভারত কৃষি সংক্রান্ত বৈঠকের ফাঁকে একাধিক দেশের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। খবর এখনকার মতো এ পর্যন্তই, এর পরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন মাতৃবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান।

এতক্ষণ মাতৃবন্দনা অনুষ্ঠানে শুনছিলেন দেশাত্মবোধক গান আকাশবাণী কৈলাসহর। এখন ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর।

तक का सर जागता है, आँच देती हुई।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে। এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6:30 কিষাণবাণী, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 ও 7:55 ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:05 শুনবেন ওমেন্স এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালের ধারা বিবরণী, আজ ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশের খেলা, 8:10 শুনবেন অনুভব, 8:30 মিশ্র গানের অনুষ্ঠান, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন গজল, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: नमस्कार, मैं अमिताभ बच्चन बोल रहा हूँ। आज तो आप चिंता मुक्त हैं। जवानी में कहाँ कोई अपने बुढ़ापे के बारे में सोचता है, लेकिन ये जो कल है ना, बड़ा गजब की चीज है। किसे कब कहाँ ले जाए ये कोई नहीं जानता। बट टेंशन मत लीजिए, आज ही अटल पेंशन योजना में निवेश कीजिए। 18 साल की उम्र से हर महीने 210 रुपए भरने पर 60 साल की उम्र से हर महीने आपको 5000 रुपए की पेंशन मिलेगी। अटल पेंशन योजना, आज ही अपना पेंशन पक्का करवाइए। अधिक जानकारी के लिए तत्काल अपनी बैंक शाखा या बैंक मित्र से आप संपर्क करें।
1: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: ঘরগৃহস্থীর আসরে আজকে আমরা একটা গ্রামে আইছি দাদা, ও গ্রামের নাম কি তা?
1: সন্তুল।
0: আচ্ছা, সন্তুল গ্রামের আমরা একজন কৃষক দাদার লগে এখন কথা কইরাম। দাদা নমস্কার।
1: নমস্কার।
0: আপনার নামটা?
1: সুদীপ ঘোষ।
0: আচ্ছা, আপনি একজন বাস্তু চাষী?
1: উপযুক্ত আসলো এখন তো আমরা কিতা কইতাম দেখেন আপনার সামনে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা আছে, কিন্তু এটা সাধারণ কৃষকে পায় না।
0: আচ্ছা,
1: যেমন এলাই প্রজেক্ট আছে, সরকারি টাকা কিন্তু তাইনে পায় প্রতি মাসে, সময়ে যখন হয়তো এলআই প্রজেক্টের পয়েন্ট আছে, ধান বাড়ি যাইতে যাইতে একজন কৃষক হামলা লইলো, ট্রেক্টর লইলো, বন্ধু তো ইয়া যাইতে লাগে অপারেটরের বাড়ি, কতবার যাইব আইব তখন দুঃখে মেশিন আনিয়া লাগানি লাগলো। কোনো সুযোগ সুবিধা নাই, যেমন সাধারণ জলের লাগে, জল দেখুন ওই যে অপারেটরে পারে না জল দিত, জল দেয় না। আমরা সই গিয়া দেখলে হাতা পরে যাইব, কত সই আছে আমরা নামে তো সালারাম দিকে দিলাম ওদিকে দিলাম।
0: মেশিন কি নষ্ট নেই না? মেশিন
1: মেশিন ঠিক আছে, তাইনি টাইমে চালায় না, দুই মিনিট চালাইব, আধা ঘন্টা চালাইব, মেশিন গরম আর দুই দিনও বন্ধ। ৪ ঘন্টা সময় লাগছে আমার, ২০০০ টাকা খরচ হয়েছে। এই ২০০০ টাকা হইলে একটা কৃষকের লাভ হইল না, ধান খেত করে কয় টাকা লাভ হয় শুনছে।
0: সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা অবশ্যই করব, তবে এই সুরাহাটা আপনারা সবাই মিল্লা যে তাইনের সঙ্গে বুঝাইয়া, তাই না? তো এই গ্রামেই আসেন, তাই না?
1: তাইনে গ্রামেরও কিছু
0: বন্ধু ব্যক্তি,
1: গ্রামেরও মানুষ, গ্রামেরও তাই ধান খেতত নাই এখন, আগে তাই না খেত করতো, এখন ধান খেত করে না, ধান চাকরি পায়, ধান ছেলে অন্য ব্যবসা ব্যবসা করে। হ্যাঁ, সাধারণ মানুষের তো আপনারা কইবা, সরকারে কয়, গ্রামে সবই কয়, কৃষকের লাগে সব কিছু, সাধারণ প্র্যাকটিক্যালে তো কৃষকের কিছু পায় না, আমি তো দেখি না কৃষকের কোনো কিছু সুযোগ সুবিধা পাইতে। সারের লাগে যাই গিয়া কইবা তোমার আধার লিঙ্ক নাই, ইটা নাই হিতা নাই, তখন খেত করাত গেল, এর সব কিছু ডকুমেন্ট নাই, বা ফরের জায়গা খেত করে, সবের তো নিজের জায়গা নাই, যেমন এর নিজেরা আছে, আমার নিজের আছে, তাই নিজের নাই, তাইনে তো বাকি করে, তাই জামাই তো আমরা বাড়িতেও খেত করে, আমরা যেটুর খেত করে, তাইনে যে নখন তাইনে তো সারসুর পায় নিজ গান পায় না, ওই তো তাইনে সামনে আছে বুধিবাহনিক সারসুর।

0: কিছু পাইত না, তোর কইব অন্য জায়গায় আধার লিঙ্ক খেত করে তারপরে পায় না। সাধারণ কৃষকের কোনো তো সুযোগ সুবিধা আমি দেখি না, যা পরিশ্রম করবো টাকা আছে ঢুকাও, আর টাকা নাই ও তুমি তোমার যতটুকু পারো অতটুকু।
1: এটাই হয়েছে কথা, এটা শুধু আপনার কথা না, এটা যারা এরকম আছে তারা সবারই এই এটা। তো আপনি কি এই শাইলক্ষেত কি করলেন?
0: শাইলক্ষেত
1: কতটুকু জায়গাত করলা?
0: আমার দুইখানি হইব।
1: আচ্ছা, আর কিতা ধান করলা?
0: শূন্যমসুরি।
1: আর গুমতিটা?
0: গুমতি কতবার করছি, এটা পড়ি যায়। আমরা এদিকে আমরা বাস্তুক্ষেত করি, এমনি ইয়ে করি, আমরা গোবর টুবর দিই, আর এদিকে একটু জায়গার বলটা বেশি, আর কার্তিক মাসের বাতাসে ধানটা পড়ে যায়। শূন্যমসুরি ধানটা হইলে পড়ে না।
1: আচ্ছা আচ্ছা।
0: আর ওই গুমতি ধানে খার কিরকম কি জানে? আমরা এদিকে দুই তিনজন আরো একটা সমস্যা কিতা, ধানটা যে সময় শুকানি মারা টারা দেওয়ার সময় অতিরিক্ত চুলকায়, আমি জানি কতবার আমি করছিলাম গুমতি, ধানটা পড়ে যায় আর প্লাস ওই শুকানির সময় চুলকায়, মানে মারা দিতে এলে তো গায়ে লাগে, শুকাইতেও
1: আর
0: গুমতি বাট্টা খাইতে আরাম, শূন্যমসুরি তো খাইতে আরাম।
1: কিন্তু
0: ওটা লাগে আর ধানটা পরে যায় আরকি, এমনি চুলকানি তো বেশি ইয়ে না, এফেক্ট নাই, ধানটা ফুরি যায়। ফুরি গেলে তো কষ্ট বেশি, খাটতে নিচের ধানটি সুসার মতন হয়ে যায় ফুরি গেলে।
1: আর এই যে আপনি এসআরআই পদ্ধতিতে কি ধান চাষ করলেন?
0: হয়তো আমরা লাইনেও করতাম, এসআরআই এর মতন এসআরআই এরকম এরকম না, এসআরআই তো আলাদা শুকনার মধ্যে ইয়ে করতে লাগে এরকম না, শুকনার মধ্যে আলিটা নাই। আমরা তো বেড যেরকম আমরা চেক করি বেড করি আলি ফেলাই ওরকম।
1: আচ্ছা, তো আপনি কি কোনোবার এসআরআই পদ্ধতি?
0: দুই তিনবার করছে, দুই তিনবার করছে।
1: কইরা কেমন মনে হয়েছে?
0: মনে হয়েছে কি তার দান হয় ঠিক আছে, আর পরিশ্রমটা বেশি হয়ে যায়।
1: আচ্ছা,
0: পরিশ্রমটা বেশি হয়ে যায়, চাই মানে আগাছা যান পরিষ্কার করতে লাগে, ওইটাও ইয়ে হয়ে যায়।
1: আচ্ছা, এই গ্রামে কি কেউ এসআরআই করে জানেন নি?
0: এখন তো বর্তমানে আমার জানা মতো এই এরিয়ার মধ্যে
1: এসআরআই কেউ করতেছেন না। আচ্ছা, তো আপনার মানে খেত লাগানোর কিটা শুরু হয়ে গেছে না?
0: শুরু কিটা ট্রাক্টর চলে।
1: আচ্ছা, হালি তো রেডি?
0: আচ্ছা, হালি অর্ধেক উঠাই লিছি আর অর্ধেক
1: আসছে। এই যে ট্রাক্টর চালাইরা, এরপরে খেতে আর কিটা মিশাইবা?
0: আর তো কোনো কিছু মিশানি নাই, আর গাছ উইলে একটু বাসুস দিমু, আর একটু সার মানে বারবার সময় দিলে যত গ্রোথ বুঝিয়া, মানে রোয়ার 20 25 দিন পরে যত যায় মানে পিকআপ ধানের কিরকম, যদি ধানের পিকআপ কম থাকে একটু ইউরিয়া ইউরিয়া দিলাম, আর যদি ধানের পিকআপ বেশি থাকে তো বারবার আগে একটু ডিএপি ইয়ে এসপি দিই আমরা, এসপি না পটাশ, মানে ধানটা ফর্তো না করে অতটুকু। আর
1: এই যে চাষের লোকে আর কোনো সার দিতে না, দিতে লাগে না এইদিকে?
0: আমরা এদিকে দিতে লাগে না, আখেও দেয়ও না।
1: আচ্ছা,
0: অন্যটা সারুর দিতাম যে বলের লাগে না, ধান বলা বল অতিরিক্ত আছে তার দেওয়ার দরকার
1: নাই,
0: আর এদিকে সবের গোড়ান টোড়ানো যায় বৃষ্টি দিলে।
1: আচ্ছা,
0: আমরা গোবর আনি, কিনিয়া মানে গরু আছে।

0: 10-12টা গরুর গরুর গোবর, আর গরু ওই গোবরকে নিয়ে আনে,
1: আচ্ছা
0: আর এমনি ইউরিয়া এসপি আমরা ব্লকটাও কিনে আনি।
1: আচ্ছা, বর্ষাকালে কিতে কিতে সবজি করলা?
0: বর্ষাকালে এবার তো অতিরিক্ত বর্ষা, কিছু হয়েছে না, অন্য কিছু কচু আছে আর মুখ কি
1: আর কিছু মানে জেঙ্গা খেয়ে তুতে
0: অতিরিক্ত বর্ষা তো জায়গা, এটা বর্ষার মধ্যে একটু ইয়ে মুখ জল জমি থাকে।
1: আচ্ছা,
0: ইয়ে করলে মানে জল এমনি জমে না, মানে দুমারোয়া মাটি কয় আর, না বালি না ফলি, মানে জায়গাটা সবসবা সবসবা থাকে।
1: আচ্ছা, মুখি তো লাগাইছিলা কবে?
0: মাঘ মাস।
1: আচ্ছা,
0: খেতর লাগে পারে না, মানে আগে তো ডেইলি বাজারে যাওয়া লাগে, এখন ধান খেতর লাগে
1: জায়গাতে মুখি যে করলা, কিরকম আপনার খরচা গেল?
0: আমি তো নিজেকে মানে কাজ করছি, খরচ কোনো ইয়ে নাই, খালি বিসিটা আনছিলাম, 23 কেজি বিসি আনছিলাম 300 টাকা দিয়ে। ওই আমরা বড়িতলিয়া জন।
1: আচ্ছা, মুখে বিষটা যে আপনি করে থাকেন?
0: আগে আসলো 18 প্লাটে, অনেক বছর আমরা এটা বহুত আগে থেকে মুখে খেত হইতো, 18 প্লাট দেওয়ায় মুখে বিষটা নষ্ট হয়ে গেছিল, ফসে গেছিল, এরপরে আর বিসি মিলছে না মিলছে না। তো এবার কতবারও আমরা দাদা সম্পর্ক একজন পরে তুলি, তাই নিলে কেন থেকে খুঁজলাম বেশি রাখার লাগে, তার নাম থেকে আনছে না। আচ্ছা, ভালোই
1: হয়েছে। আচ্ছা, তো তো খরচা শুধু ওই 300 টাকা?
0: 300 আর দাদা নিজে,
1: আর চাষ ফে বন্টা
0: চাষ তো নিজর, আল আছে, গরুর আল আছে, বুইসর আল আছে, ট্রাক্টর ছোট মিনি ট্রাক্টর একটা আছে, আর তো নিজেও কাজ করছে, কুরকার গোবর গোবরই তো নিজে আনিয়ে নিয়ে দিলে।
1: আচ্ছা, ধরুন 3,000 টাকা খরচা গেল,
0: ৬,000-৭,000 টাকা
1: কি পাওয়া যাইব?
0: না, বেশি মিলবো,
1: আরো বেশি মিলবো। আচ্ছা, 10-12 হাজার টাকা
0: খাওয়া দাওয়া করিয়া তো আমার হিসাবে 15-20 হাজার টাকা মিলবো।
1: মিলবো। আচ্ছা,
0: আমি তো সেদিনও সেদিনও বাজারে নিলাম, মুড়াও বেচি 50 টাকা, মুখে বেচি 80 টাকা, 100 টাকা।
1: আর মুড়াও বেচি
0: 50 টাকা?
1: আচ্ছা, মুড়াটিও মানুষ কিনা নেয়?
0: মুড়াটি তো 1 টাকা কেজি 1.5 কেজি হয়।
1: আচ্ছা, এইটা মুড়া নিয়ে কাটটা খাই
0: মনেকে যে রকম নেয় আর কি।
1: আচ্ছা, এই মুড়াটি যে বেচা লাইতাছে, আগামী বছর বিচি?
0: আমরা ছোট বিচি রাখি।
1: আচ্ছা,
0: ওই তো মনে করো আছে, এক ফোয়ার মধ্যে 3 লাইন রাখি দিব, ওগ্রায়ন কার্তিক অগ্রায়ণ মাসে গিয়া তুলবো, মানে একটু মাটিটা টাই টুই গেলে তো মুখে তো শক্ত পুষ্ট হইব, তখন থেকে ছোটটি বাসি বাসি বিশি লাগে রাখি, বিশি যেটি হয় এটি রাখি দিলাম বিশি লাগে, বাকিটি বেসলাম না খানি লাগে তো রাখা লাগে।
1: আচ্ছা, আপনি ঘরে খাওয়ার লেগে যে রাখবেন, এটা কেমনে করে রাখবেন?
0: তো না দুইয়া রাখি দিলে ফস্ত না।
1: আচ্ছা,
0: এমনি তো বাজারে লাগে মাটি সাটি কেমনে নেবে, দুইয়া নিতে লাগে।
1: আচ্ছা, আর মাটি নিলে তো আবার মাটি ওজন হয়ে যাব, বাবুরা আবার মানতা না, তো ধুইয়া ধুইয়া নিলেও ঘরে মুখি বেশি দিন থাকে না, তো ওই অল্প অল্প কিনা আনলে অল্প অল্প খাই লিলে ওইটা
0: এটার মধ্যে আছে ধুইয়া, তুমি আছে অনেকে তো লেবু দি দয়, বহুত মেডিসিন আছে, ধুই লিলে ফটকড়ি পরিষ্কার হয়ে গেল, আছে অনেকে লেবু দি দয়, অনেকে সার্ফ দিলে অল্প ফেলা একটু জলদি মাটি চারাই লিল, এরপরে মুখি বাসিয়া একটু সার্ফ দি পালাটে গেলার আইলি পুরো পরিষ্কার হয়ে যায়। আছে এটা দিলে তো থাকে না, আমরা বেশি তুলি না তো 15 কেজি 20 কেজি ওরকম তুলি।
1: আচ্ছা, আচ্ছা, আর বিষটাও আপনার এইরকম করেই থাকবে?
0: বিষের শুকনা রাখি দিলাম চকির নিচে মিলাইয়া।
1: আচ্ছা,
0: চকির নিচের তো আর কোনো কাজ লাগে না, চকির নিচে সাজ দিয়া একটু বালি দিয়া
1: রাখি দিলাম, কোনো ওষুধপত্র লাগবে না?
0: আর তো ওষুধপত্র দিই না।
1: আচ্ছা, তো এই মুখি ক্ষেত থেকে আই দেখেন আপনি বীজ পাইলা, নিজে ঘরে খাইতে পারলা, এরপরে 15-20 হাজার টাকা পাইলা শুধু এক পোয়া জায়গার থেকে।
0: লং টাইম যেন লাগে?
1: হ্যাঁ, আপনার এই মুখী খেতে কিন্তু অত পরিশ্রম করছেন না?
0: প্রচুর পরিশ্রম মুখী।
1: আচ্ছা, ওই মাটি

0: রোগ পোকা ধরলো না কিন্তু সঙ্গে কচু ক্ষেত আছে। আচ্ছা, এই শীতকালীন বাস্তু
1: আরম্ভ করে দিব ধান খেত পরে যেরকম করা দেয় আরো একদিন দেয় আরম্ভ করি প্রথম শস্য রাঙ্গা দুই ফেলাই ওটাই
0: আরো কয়দিন পরে গেলেন ধরুন ভাদ্র মাসে উসে মনে হয় দুই
1: আশ্বিন মাসের আগে কেউ আশ্বিন কার্তিক মাসের আগে কেউ পারতো না।
0: আচ্ছা,
1: আমরা এটা তো হয় না, তো
0: হয় না
1: গ্রিন হাউস যদি কেউ থাকে
0: তো দাদা অনেক সময় কথা কইলাম, আপনার ক্ষেত গৃহস্থী খুব ভালো হোক এই আশা রইল। নমস্কার।
2: আগামী 13 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গাত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32-34 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকেয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 4 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97% এবং 60% থাকতে পারে। জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে, ফলে ওই সমস্ত জায়গাত সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হইলেও হইতে পারে। এই ক্ষেত্রে ধান গাছ নুয়ে পড়ার সম্ভাবনা আছে, তবে জমি তাকিয়া জল যাতে তাড়াতাড়ি বাইরিয়া যায় গিয়া এই ব্যবস্থা আমরা কর্তব্য। বাইরিয়া গেলে গিয়া গাছ এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আইব। বন্যার জল সরিয়া গেলে পরে নাইট্রোজেন সার প্রয়োগ কর্তব্য। সবজির জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হইব। রাজ্যের প্রায় সব জেলাতেই বিগত দিনগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, যার ফলে জমিতে আপাতত তসের কোনো সমস্যা নাই। এই জলসেচ আপাতত প্রয়োজন নাই। আগামী দিনগুলিতে বৃষ্টিপাত কম বেশি জারি থাকার সম্ভাবনা আছে, তবে নিচু জমিতে যেখানে সবজি লাগানো আছে সেই সমস্ত জমির তস বেশি থাকার কারণে ছত্রাক জাতীয় রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা আছে। সেই সব জমিতে ড্রেন সবসময় পরিষ্কার করিয়া দিতেইব। মাছের পাখনা পচা, লেজ পচা, কানকোতে এবং গায়ে ঘা ইত্যাদি রোগের সম্ভাবনা আছে। প্রতিকারে 15 দিন ব্যবধানে কানি প্রতি 12-15 কেজি খাওয়ার লবণ পুকুরের জলে প্রয়োগ করতে হইব। আউশ ধান সংগ্রহের লাগিয়া আবহাওয়া অনুকূল থাকব, ধান কাটিয়া গুজামজাত করার আগে ভালো করিয়া শুকাইয়া নিতে হইব। ধান কাটা শেষ হয়ে গেলে গিয়া পরবর্তী ধান চাষের লাগিয়া জমি তৈরি করিয়া নিতে হইব। অনেক জমিতেই ইতিমধ্যে ধান লাগানি শেষ হয়ে গেছে গিয়া প্রায়, বা কোনো কোনো জায়গা তখনও রয়েছে, আর আপনারা দেরি করেন না যে। শশার জমিতে মাছির আক্রমণের সম্ভাবনা আছে, জমি পরিষ্কার রাখতে লাগব। আক্রান্ত ফল মাটিতে পড়ার আগেই গাছ তাকিয়া সরাইয়া নষ্ট করিয়া দিতেইব। মাছি ধরার লাগিয়া ফেরোমেন ট্রেপ বা ফাঁদ ব্যবহার করা যাইতে পারে, তবে ঘরে তৈরি বিষ টোপ ফাঁদও এই ক্ষেত্রে ব্যবহার করা

সম্ভব। কলা যারা চাষ কররা, কলা গাছের বিভিন্ন সমস্যা এই সময় দেখা দিতে পারে, আপনারা এই বিষয়গুলির দিকে একটু নজর দিবা। ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগের সম্ভাবনা আছে। জমির যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা, জল নিষ্কাশনের সুব্যবস্থা করা, আগাছামুক্ত রাখা এই রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায়। আক্রান্ত গাছ নজরে আওয়া মাত্র তা তুলিয়া ফালাইয়া নষ্ট করিয়া দিবা বা ফুড়াইয়া ফেলাই দিবা। রোগ জীবাণু বহনকারী পোকামাকড় দমনের লাগিয়া শেষ উপায় হিসাবে কীটনাশক প্রয়োগ করা যাইতে পারে। শেষ উপায় হিসাবে কিন্তু আপনারা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবা, এর আগে জৈবিক পদ্ধতি অবশ্যই আপনারা গ্রহণ করবা এবং উপকৃত হইবা। অধিক আর্দ্রতা এবং তাপমাত্রা, বিশেষ করিয়া রাতের তাপমাত্রা কম পাওয়া যাইতে পারে বা কম থাকতে পারে, এই রোগের প্রাদুর্ভাবের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে। এই সময়ে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে গবাদি প্রাণীর টিকাকরণ একান্ত প্রয়োজন। এই সময়ে অপর্যাপ্ত পরিমাণে নতুন ঘাস দেওয়া যাইত না, নতুন ঘাস থাকিয়া গরু ছাগলের পেট ফাঁপা বা পেট ফোলা রোগ হইতে পারে। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইব, প্রয়োজনে ঘরের চারিদিকে চুন ছিটিয়া দিতে হইব। গোয়ালঘর বা পোলট্রি খামারে ঢুকার আগে অবশ্যই আপনারা আপনার পা জীবাণুনাশক দিয়া ভালো করিয়া ধুইয়া নিবা, এবং একটা ভালো পোশাক যেটা আপনারা খামারে ঢুকার আগে পরইন, এই পোশাকটা পরিয়া নিবা। দেখবা সেই পোশাকে যাতে কোনো রকমের জীবাণু টিবাণু না লাগাই থাকে। বাইরে যখন আপনারা যাইবা বাজার টাজার করাত, আমরা দীর্ঘদিন ধরিয়া অনুরোধ করিয়ার কিছু কিছু মানুষে, ধরেন শতকরা 5 জন বা 10 জনে বর্তমানে ব্যাগ নেওয়া আরম্ভ করছেন। আমরা চাই 100 জনের মধ্যে 100 জন আপনারা বাজার করার সময় ব্যাগ লইয়া যান। পকেটও পয়সা আর হাতও 10টা 12টা প্লাস্টিকের খিসা বাড়িত লইয়া আবার কোনো প্রয়োজন নাই। আপনারা দয়া করিয়া ব্যাগটা লইয়া যান। আর যে সমস্ত দোকানে বিভিন্ন রকমের জিনিস আপনারা বিক্রি কররা, আপনার কাছে অনুরোধ, আপনারা আগের মতো কাগজের ঠোঙা ব্যবহার করেন, তাতে করিয়া আমার পরিবেশ সুস্থ সবল থাকব। কারণ দেখা গেছে বিভিন্ন জায়গাতে ভূমিদশের মূল কারণ হিসাবে আমরা যে প্লাস্টিক স্তূপীকৃত করিয়া রাখি, সেই প্লাস্টিকের উপরই আমরা পরবর্তী সময়ে মাটি উঠি ফেলাইয়া গড় বাড়ি বানাইলিয়া, আর ইটা যে কোনোভাবে ফিসলাইয়া সরি যায় গিয়া গড়দর বাঙ্গিয়া বাঙ্গিয়া ফরের। সুতরাং এই দিকেও আমরা সতর্ক থাকতে হইব। পরিষ্কার পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল পর্যাপ্ত পরিমাণে পান করবা, সঠিক সময়ে খাইবা, সঠিক সময়ে স্নান করবা, গবাদি পশুরও প্রতিনিয়ত স্নান করাইবা, সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানীয় জলও তারারে খাইতে দিবা।

0: শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন
1: শ্রোতা বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: আজকে আমরা আলোচনা করব নবজাতক প্রাণীর যত্ন এবং পরিচর্যা নিয়ে। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার মনীষা দত্ত।
2: নমস্কার
1: ম্যাডাম।
2: নমস্কার,
1: স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। আমাদের আজকের যে বিষয়টা রাখা হয়েছে নবজাতক প্রাণীর যত্ন এবং পরিচর্যা, স্বাভাবিকভাবে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে নবজাতক প্রাণী বলতে আমরা মূলত কোন বয়স পর্যন্ত প্রাণীকে বুঝবো এবং এই সময়টা তাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন?
2: নবজাতক বলতে, নবজাতক হলো মানে যখন মার পেট থেকে বাচ্চাটা বেরোবে, পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, তখন থেকে আপনি নবজাতক ওইটাকে ধরতে পারেন। তারপর হলো নবজাতক প্রাণীর কেন এই সময়টা ঝুঁকিপূর্ণ, ওই সময় নবজাতক প্রাণীর দেহের বিভিন্ন অংশ দিয়ে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সংক্রমিত হতে পারে, তাদের দৈহিক স্বাস্থ্য খারাপ করতে পারে, এই জন্য ওই সময়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাদের, প্রথমত বিশেষ করে ঘন্টা দুই ঘন্টা সময়টা। কারণ প্রথমেই নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরেই দেখা যায় ওদের শ্বাসকষ্ট অনেক সময় দেখা দেয়, কারণ তাদের যে শ্বাসনালীতে বা মুখে শ্লেষা বা কফ আটকে থাকে ওইগুলো আমাদের পরিষ্কার করা একদম প্রাথমিক কাজ। ওই প্রাথমিক কাজ করতে গেলে আমরা অনেক সময় নিজেরা সুতির কাপড় ইউজ করতে পারি, ওইটা দিয়ে তাদের শ্বাসনালীতে একটু আঙুল ঢুকিয়ে তাদের শ্লেষা বা কফটা পরিষ্কার করে দিয়ে তারপর ওইটাকে নবজাতকটাকে আমরা

0: মার কাছাকাছি এনে রাখবো পুরো বডি ক্লিন করার পর। মার কাছে রাখলে মা ওটাকে বাচ্চাকে চাটে, তখন বাচ্চার দেহের রক্ত সঞ্চালনটা খুব ভালো হয়। রক্ত সঞ্চালন ভালো হলে ওদের শরীরটা একটু গরম হয়, কারণ আগে একটু ঠান্ডা হয়ে থাকে, রক্ত সঞ্চালনটা সেরকম ভাবে হয় না। তো আমাদের প্রাথমিক কাজ স্লেশা বা কফ এগুলো পরিষ্কার করে একটা শুকনো জায়গার মধ্যে বাচ্চাটাকে রাখা।
1: আচ্ছা, এটা কি আপনি গাভীর ক্ষেত্রে বলছেন?
0: হ্যাঁ, গাভীর ক্ষেত্রে, সব বাচ্চাদের ক্ষেত্রে, গাভীর ক্ষেত্রে, শুকরের ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে, মহিষের বাচ্চাদের ক্ষেত্রে, সব বাচ্চাদের।
1: শুকরের বেলায় কি এইভাবে করা সম্ভব?
0: হ্যাঁ, শুকরের বেলায় ওইভাবে করা সম্ভব। শুকরের বাচ্চাগুলোকে সরিয়ে, শুকরের বাচ্চাগুলোকে এত স্লেশা বা কফ ওই রকম থাকে না, গাভীর তুলনায় একটু কম থাকে, কিন্তু ওই ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন করতে হবে। ওই ক্ষেত্রে সতর্কতাটা হলো গিয়ে শুকরের যে মা শুকরটা থাকে ওটা দেখবেন জন্ম দেওয়ার পর বাচ্চাগুলিকে, অনেক সময় বাচ্চাগুলোর উপরে কাত হয়ে পড়ে গেলে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই ক্ষেত্রে আমরা বাচ্চাগুলিকে একটা নিরাপদ দূরত্বে বা একটু উঁচু জায়গায় এনে মার মোটামুটি কাছাকাছি, কিন্তু যাতে মাটা শুয়ে পড়লে বাচ্চার উপরে না পড়ে ওই দিকে আমরা লক্ষ্য রাখবো।
1: গাভীর বেলায় হয়তো বা একটু অন্যরকম?
0: হ্যাঁ, গাভীর বেলায় গাভীটা মানে বাচ্চাটার উপর শুয়ে পড়ে না, গাভীর ওই রকমের কোনো টেন্ডেন্সি নেই, গাভী শুয়ে পড়ে না, গাভী নর্মালি বাচ্চাটাকে চাটবে, ওটার যখন উঠে দাঁড়াবে তখন গাভী ওইটাকে চাটবে, গাভীর ওই বাচ্চার উপরে শুয়ে পড়া এইরকম টেন্ডেন্সিটা কিছু নেই।
1: ছাগলের বেলায়?
0: ছাগলের বেলাও এটা গাভীর মতনই থাকে, মানে উপরে শুয়ে পড়ে বাচ্চা মেরে ফেলবে এরকম কোনো কিছু নেই।
1: আচ্ছা, এই যে নবজাতক বললেন আপনি, কয়েক ঘন্টা পর্যন্ত আমরা বলতে পারি নবজাতক, এদের এই যে প্রসবের পর আমরা মানুষ হিসেবে অনেক সময় হয়তোবা সামনে থাকলাম না, অনেকেই দেখা যায় প্রাণীকে ছেড়ে দিচ্ছেন রাস্তাঘাটে বা মাঠে, সে বাচ্চা জন্ম দিল, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তোবা আমরা অনেকক্ষণ পর খবর পেলাম, কি করা উচিত আমাদের?
0: ওই সময় যখনই খবর পাবেন, মানে গাভী তো আর কারোর আশায় বসে থাকে না, পরিষ্কার করে আপনি যখনই দেখতে পাবেন তখনই গাভীর প্রাথমিক কাজ হলো গাভীটাকে শুকনো জায়গায় নিয়ে আসা। অনেক সময় রাস্তার ধারে কাদার মধ্যেও পড়ে থাকতে পারে, ওই জায়গা থেকে আপনি বার করে শুকনো জায়গায় আনবেন। তারপরে প্রাথমিক কাজ হলো গাভীর যে আম্বিলিকাল কর্ড বলি আমরা, নাভিটা অনেকটা লম্বা হয়ে থাকে, ওইটা কাটা। ওইটা কাটতে গেলে আমাদের বডি থেকে, ধরুন গাভীর পেট থেকে 1 সেন্টিমিটার নিচে একটা সুতো দিয়ে গিট দিয়ে তারপর আপনার ওইটাকে কাটতে হবে। কাটার পরে ওই কাটা জায়গা দিয়ে যাতে কোনো জীবাণু বাচ্চাটার শরীরে প্রবেশ না করে, তার জন্য আমরা টিংচার আয়োডিন বা বোরিক অ্যাসিড পাউডার এরকম কিছু অ্যান্টিসেপটিক ইউজ করে ওইটাকে একদম ওই দিক গাভীর বাচ্চাটার নাভি দিয়ে যাতে কোনো রকম জীবাণু ঢুকে বাচ্চার ক্ষতি করতে না পারে, ওইটা সংক্রমিত না হয়, ওই ব্যবস্থাটা নেব। তারপরেই আপনি একজন মানে প্রাণী প্রতিপালক হিসেবে করতে পারেন ওই জিনিসটা, যে গাভী যে দুধ দেবে প্রথম দুধটা এক ঘন্টার মধ্যেই বাচ্চাটাকে খাওয়াতে হবে।
1: কোলোস্ট্রাম
0: যেটা শাল দুধ আমরা বলি, ওইটা খাওয়াতে হবে। ওইটা খাওয়াতে হবে কেন? ওইটার মধ্যে অনেক অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডিটি শরীর বাচ্চার শরীরে প্রবেশ করার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চাটার অনেক গুণ বেড়ে যায়।
1: কোলেস্ট্রামটা তো আপনার শুকর ছাগল সবার ক্ষেত্রে,
0: হ্যাঁ, এটা মানুষ থেকে শুরু করে প্রাণী সবার ক্ষেত্রে সেম।
1: আচ্ছা, আর নাভি কাটার যে ব্যাপারটা বললেন, এটা কি ছাগলের বেলায় বা শুকরের বেলায় রয়েছে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাগলের বেলায় অনেক সময় দেখা যায় হয়ে যায়, নাভি কাটতে হয় না, বেশি লম্বা হয় না, কিন্তু শুকরের বেলায় হ্যাঁ করতে পারেন, করে আবার ডিসইনফেক্টেন্টটাও করে নেওয়া ভালো আর কি ওই জিনিসটা।
1: এই যে আপনি বললেন যে কোলেস্ট্রাম খাওয়ানো প্রয়োজন, সেটা কেন জরুরি? এত
0: কোলেস্ট্রাম খাওয়ালে কি হয়? কোলেস্ট্রামের মধ্যে অনেক রকমের অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডিটা বাচ্চার শরীরে যখন যায় তখন এটা আমরা যেটা বলি ইমিউনিটি বাড়ে। ইমিউনিটি যদি থাকে বাচ্চাটার তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা ওর সারা জীবন ভালো থাকবে, রোগ প্রতিরোধ করতে পারবে। আর ওইটা কেন বলা হয় যে প্রথম 1-2 ঘন্টার মধ্যেই বেশি গুরুত্বপূর্ণ খাওয়ানো? কারণ প্রথম 1-2 ঘন্টা পর্যন্তই কোলোস্ট্রামটা যখন খায় গাভীর বাচ্চাটা, ওইটার কি বলে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র দিয়ে স্টমাক মধ্যে দিয়ে যখন যায় তখন ওই জায়গা থেকে বেশি পরিমাণে অ্যান্টিবডি শোষণ করতে পারে বডি। কিন্তু যখন এটা 6 ঘন্টার উপরে চলে যায় তখন কোলোস্ট্রাম খাওয়ালেও ওই অ্যান্টিবডিটা শোষণ করার ক্ষমতাটা থাকে না গাটের।
1: আচ্ছা,
0: এই জন্য
1: গুরুত্বপূর্ণ সময় তাহলে
0: খুব গুরুত্ব প্রথম 6 ঘন্টা, মানে নিশ্চিত করা যেতে পারে যে 6 ঘন্টার মধ্যেই খাওয়াতে হবে। সবচেয়ে ভালো সময় 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে।

0: যদি সম্ভব না হয় অন্তত এক ঘন্টা পরে হলেও সেটাকে খাইয়ে দেওয়া উচিত। এক্ষেত্রে যে প্রশ্নটা স্বাভাবিকভাবে আসে সেটা হচ্ছে, মা যদি বাচ্চাকে দুধ খাওয়াতে না পারে তাহলে যে প্রতিপালক যিনি রয়েছেন, মালিক যিনি রয়েছেন, তার কি করণীয়?
1: মা যদি বাচ্চাটাকে দুধ খাওয়াতে না পারে তাহলে প্রতিপালকের করণীয় এটাই যে প্রতিপালক যেইভাবে আমরা দুধ বার করি ওই রকমভাবে দুধ নিয়ে ফিডিং বোতলে বাচ্চাদেরকে যেভাবে খাওয়ায়, ছোট বাচ্চাদের, মানুষের বাচ্চাদের যে ফিডিং বোতল আছে ওইগুলিতেই দুধটা নিয়ে খাইয়ে দিতে পারে। আর এটা খাওয়ানোর ও একটা মানে পরিমাণ আছে, যে গাভীর বাচ্চাটা ধরুন 10% অফ বডি ওয়েট, ওইটা ধরুন গাভীর বাচ্চার ওজন হলো ধরুন 20 কেজি ধরলাম, তো ওইটা 10% হলো মোটামুটি 2 লিটারের মতো, ওই পরিমাণটা খাওয়াতে হবে। ওই পরিমাণটা খেলেই মানে ওর পেটও ভর্তি থাকবে, বাইর থেকে অতিরিক্ত পরিমাণ বেশি হয়ে গেলে আবার বাচ্চার ডায়রিয়া দেখা দেয় কোনো সময় অতিরিক্ত দুধ খেয়ে নিলে। তো ওইটা একটা গাভী প্রতিপালকের একটা হিসাব করে রাখতে হবে যে কিরকম বাচ্চার ওজন কত হলে কত খাওয়ানো দরকার, বেশি হয়ে যাচ্ছে কিনা বা কম হয়ে যাচ্ছে কিনা, ওইটা লক্ষ্য রাখা দরকার।
0: একসঙ্গে 2 লিটার খাইয়ে দেবে?
1: না না, একসঙ্গে 2 লিটার না, সারাদিনে 10% বা কতটুকু পরপর খাইয়ে দিলেই পারে, কোনো অসুবিধা নেই। গাভী বাচ্চাই খেতে চাইবে যখন ক্ষুধা লাগবে এরকম আর কি। যা হবে প্রত্যেকটা বাচ্চাকে মোটামুটি ওই রকম দিলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা সারা জীবনের জন্য ভালো মানে প্রতিরোধ করতে পারবে।
0: সেক্ষেত্রে মালিক নিজে বাচ্চাগুলোকে ধরে ধরে খাইয়ে দিতে হবে, কারণ ধরুন 3টে বাচ্চা দিল, ছাগলের তো বান থাকে দুটো, হ্যাঁ, তো সেক্ষেত্রে একটাকে একটু খাইয়ে সরিয়ে
1: দিয়ে ক্ষেত্রে এইভাবে করে খাওয়াতে হবে, না হলে মানে যে একটা বাচ্চা পিছিয়ে পড়বে ও সারা জীবনের মতো ইমিউনিটি কম পাবে, ওর দৈহিক বৃদ্ধি কম হবে, রোগ প্রতিরোধ করতে পারবে না, ওইটা ধীরে ধীরে মারাও যেতে পারে, এইরকম কেস দেখা গেছে।
0: ছাগলের ফার্ম যাদের রয়েছে তাদের এই ধরনের যত্নগুলো অবশ্যই তাদের করা উচিত।
1: এটা আবার শুকরের ক্ষেত্রে এই জিনিসটা আরেক রকম হয়। শুকরের তো বাচ্চা ধরুন মিনিমাম আমি ধরে রাখলাম 6-7টা করে বাচ্চা দেয়, তো একদম লাস্টে যেই বাচ্চাটা বেরোয় মার পেট থেকে ওইটা একদম দুর্বল থাকে, কারণ ওইটা বৃদ্ধির জন্য তো এরকম জায়গা ওই রকম পায় না বা বিভিন্ন ধরনের কারণে এটা একটু দুর্বল থাকে, তো আমরা ওইটাকে রান্ড পিগলেট বলি। মানে আপনি সবগুলো দাঁড়ালে আপনি দেখতে পারবেন একটা বাচ্চা অনেক ছোট, তো দুধ খাওয়ানোর সময় তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যাতে ওই বাচ্চাটা সবচেয়ে বেশি পরিমাণ দুধ পায় বাকি বাচ্চাগুলোর থেকে, তাহলে কিছুদিন পর সবগুলোর বডি ওয়েট সেম হয়ে কোনো বাচ্চা মারা যাওয়ার কোনো চান্স থাকবে না আর কি। শুকরের ক্ষেত্রে আরেকটা জিনিস হলো, শুকর যারা পাক্কা বিল্ডিং বা এরকম কংক্রিটের বিল্ডিংয়ে যারা এরকম পালে তাদের কি হয়, শুকরের বাচ্চাগুলো আয়রন ডেফিসিয়েন্সি হয়ে যায়, আয়রন পায় না, তখন ওদের এটাকে বলে পিগলেট এনিমিয়া।
0: আচ্ছা, মানে প্রাকৃতিকভাবে সেটা পায় না?
1: হ্যাঁ, প্রাকৃতিকভাবে পায় না, তো ওদের পিগলেট এনিমিয়া হয়ে যায়, রক্তাল্পতা দেখা যায়, একদম ফ্যাকাশে হয়ে যায়, তো কিছুদিন পর মারা যায়, ওগুলোকে বাঁচানো সম্ভব হয় না। এই জন্য আমরা কি করি, আমরা প্রথমেই শুকর ছানা যেদিন হবে ওদিন যদি না দিতে পারে 4 দিনের দিনে, মানে যেদিন ওর বয়স 4 দিন থাকবে বাচ্চাগুলোর, আমরা আয়রন ইঞ্জেকশন দিয়ে থাকি এদিন দিয়ে, আবার 10 দিন পরে ওইটা আবার রিপিট করায়, তাহলে বডিতে যে আয়রনের অভাবটা থাকে ওইটা পূরণ হয়ে যায়, আর পিগলেট এনিমিয়া হওয়ার কোনো চান্স নাই, বাচ্চা পিগলেট এনিমিয়ার কারণে মৃত্যু হওয়ারও কোনো চান্স নেই। তার পাশাপাশি দেখতে হবে যেই ঘরে রাখা হচ্ছে ওই ঘরে আলো বাতাস কিভাবে চলাচল করছে, একদম বন্ধ ঘর বা একদম যদি বাতাস মানে প্রচন্ড রকমের বাতাস থাকে তাহলেও নিউমোনিয়া হয়ে যেতে পারে বাছুর বা ছাগল ছানা বা শুকর ছানা, আবার একদম বন্ধ থাকলে ওদের শ্বাস প্রশ্বাসের অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে, তা ওই দিকটা নজরে রাখতে হবে। তারপর 10 দিন যখন 10 বা 14 দিন বয়স তখন আমরা কৃমিনাশক খাওয়াতে, কৃমিনাশক, কারণ হ্যাঁ প্রত্যেকটি প্রাণীর বেলায় কৃমিনাশক খাওয়াতে হবে। 10 দিন থেকে শুরু করতে পারি আমরা কৃমিনাশক খাওয়ানো। কৃমিনাশক খাওয়ানোর নিয়মটা হলো প্রথম দিন খাওয়াবেন আপনি, 10 দিনের দিন বা ধরুন 14 দিন খাওয়ালেন, তারপরে আবার 14 দিন পরে আবার এটাকে রিপিট করতে হবে। রিপিট করার পরে 6 মাস বয়স পর্যন্ত প্রত্যেক মাসে একবার করে কৃমিনাশক খাওয়াবেন।
0: আচ্ছা,
1: তারপরে

0: ছয় মাস থেকে বারো মাস পর্যন্ত ধরুন দু মাসে একবার এরকম করে খাওয়াতে পারেন।
1: আচ্ছা, আমাদের সময় খুবই সীমিত, একেবারে শেষে যেটা জানতে চাইব আপনার কাছে, যে নবজাতক প্রাণীর সুস্থভাবে বেড়ে ওঠার জন্যে আপনার গুরুত্বপূর্ণ কিছু উপদেশ যদি থেকে থাকে সেটা কি হবে?
0: উপদেশ ওইটাই বলতে পারেন যে প্রাণী পালককে সর্বপ্রথম সতর্ক থাকতে হবে। বাচ্চা হলো আর এইভাবেই এটা বেড়ে যাবে প্রকৃতির নিয়মে, শুধু যদি ওই রকম ভেবে থাকে প্রাণী পালকরা তাহলে ওইটা ভুল। নিজেরা একটু যত্ন নিয়ে দেখতে হবে প্রাণী কিভাবে বেড়ে উঠছে বা ওটা কোন জায়গায় অসুবিধা। আর সবচেয়ে বড় জিনিস হলো যে একজন লাইসেন্স প্রাপ্ত চিকিৎসকের দ্বারাই চিকিৎসা করান। অনেক রকমের অনেকে বলবে আমার আমার গাইকে তো ওইটা দিয়েছিল, আমার ছাগলকে তো ওইটা দিয়েছিল, ওটা ঠিক হয়ে গেছে তুমিও দিয়ে দাও, ওই রকম যাতে না করে, কারণ প্রত্যেকটা প্রাণী আলাদা আলাদা।
1: তো যাই হোক, আজকের আলোচনা থেকে আমরা যেটা জানতে পারলাম যে নবজাতক প্রাণীর যত্ন এবং পরিচর্যা কিভাবে করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। কৃষক বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম আলোচনা নবজাতক প্রাণীর যত্ন ও পরিচর্যা এই প্রসঙ্গে। আর আমাদের আজকের আলোচনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার মনীষা দত্ত।

0: আজকে যে গ্রামে আইসি দাদা, এই গ্রামটার নাম কি?
1: এটা হলো সংরূপার গ্রাম পঞ্চায়েতের রাঙ্গিছড়া গ্রাম।
0: রাঙ্গিছড়া গ্রাম। আর দাদার নামটা কিটা?
1: আমার নাম সুশীল বৈদ্য।
0: আচ্ছা, তো ক্ষেত কৃষি এবার কিটা করলা? কোনছেন
2: হয়েছে মোটামুটি
0: ইয়ে করছিলেন আপনারা? আউস আউস ক্ষেত করছিলেন?
2: না, আউসটা করছি নাই।
0: তো আপনারা তো সাইলেই করেন বুঝে না? তো সাইলের তো বুঝে আপনার অটোয়া এগুলো সব শেষ হয়ে গেছে?
2: শেষ হয়ে গেছে।
0: তো এটা কবে আপনার লাগাইছিলা?
2: তো আজকে প্রায় 10-12 দিন শেষ করলাম।
0: 10-12 দিন হয়েছে আপনি শেষ করছেন? তো এটার যে সারাটা যে আপনারা লাগাইছেন, এটা কতদিনের সারা লাগাইছেন?
2: এটাই তো এমনিতে আমরা লাইনের এটা লাগাই, এটা 12 দিনের আলু করি।
0: মানে এসআরআই পদ্ধতিতে?
2: এসআরআই পদ্ধতিতে। আর এমনিতে যেটা করি এটা ধরো তোমার 20 দিনের পরে
0: 25 দান কোনটা ভালো হয়?
2: লাইনের এটা দেওয়া ওটাই ভালো, কারণ এটাতে বাস টাস দিতে সুবিধা, জানে বাতাসটা খাই হয়। এগুলা সবই এইরকমই লাগাইলাম, এগুলাতে একটু সময় নেই আর কি।
0: আচ্ছা,
2: কিছুটা লাগাই এইভাবে লাইনে, আর বাকিটা এমনি।
0: তো এটার সারা এটার যে আলিটা আপনার কতদিন লাগাইন? 20-25 দিন যায় কিনা? এরম এরম জায়গা। তো এটার মধ্যে আপনারা গুছা বুঝা 3-4 দিলেন নাকি?
2: 3-4 পরে।
0: তো আপনি তো এটা জানলা, এরপরও আপনি এটা করবেন? ওখানে
2: করি সময় লাগে, খরচ বেশি, এটাতে সময় লাগে, লেবার লাগে।
0: কিন্তু আপনার দানটাতে বেশি হয়?
2: দান বেশি হয় ঠিক আছে, জানিয়াও মানে বাধ্য ইয়া করতে লাগে, সময় দিতে পারি না তো।
0: তো এই যে এত সব দানগুলো যে লাগাইছেন, আপনারা কি তা রাসায়নিক সার ব্যবহার করছেন না জৈব সার ব্যবহার করছেন?
2: আমরা জৈব সারই ব্যবহার করি।
0: জৈব সার ব্যবহার করি,
2: গোবরের অভাব নেই বাড়ির, গোবর দিই।
0: আচ্ছা, আপনার গোবর আছে, কোনো অসুবিধা হয় না। তো মোটামুটি এই যে আপনারা যে দানটা যে লাগাইছেন, এটা কি তা ব্লক থেকে পাইছিলেন নি?
2: ব্লক এমনি গড়ের বীজ আছে, তবে ব্লকের থেকে কিছুটা আনছি।
0: আনছেন? তো এটা কিতা দানার বীজ দিছে?
2: এটা দিছে গুমতি।
0: গুমতি দিছে? তো গুমতি দেখা যাইতেছে মোটামুটি এবার 3-4 বছর ধরে বোধহয় গুমতি চলে। তো এমনি যে আগে যে আপনারা যে কিতা ইরিদান আশ্রাদান
2: যেহেতু আগে আমরা আগের ইটা আগে ইটা তো অমন নাই, অমন তো আছে, আগের মধ্যে আছে তোমার স্বর্ণমাসুরি, তারপর দিয়ে আছে বাহাদুর, এগুলোই লাগাই আর কি।
0: মানে এখন আর আগের কোন দানও নাই? আগে তো একটা দান আপনারা লাগাইতে, ফাইজাম লাগাইতা, ওখান তো বোধহয় ফাইজাম কেউ করে না?
2: ফাইজাম করে না।
0: তো এই যে ফাইজামটা করে না মানে কিতা, এটা কিতা আপনার এই দান?
2: ফাইজাম অখন ব্যবহার হয়েছে, এই যে আগের কিছু দান লোপ পাইছে, এখানে ব্লকের কিছু দান মানে আয়, যেই দানগুলো আগের যে মানে ফাইজাম করবা ইয়ে হয়, এটার থেকে এগুলার ফসলটা ভালো হয়,
0: ফসল ভালো হয়, মানে ফলনটা বেশি হয়,
2: ফলনটা বেশি হয়, যার জন্য মানুষে আগের ইয়েগুলার ত্যাগ করিয়া ওগুলো মানে তোমার ইয়ে করে।
0: কিন্তু ফাইজামটা তো চাল কিন্তু বাড়তে
2: থাকে। হ্যাঁ, এটা ঠিক আছে।
0: তো মোটামুটি আপনারা মানে এই যে গুমতি

0: বার লাগাইছি, শুধু মতির লাগাইছেন বুঝলেন? আর স্বর্ণমাসুরি আছে,
1: মতির লাগাইছি, স্বর্ণমাসুরি লাগাইছি, বাহাদুর লাগাইছি।
0: আচ্ছা, মোটামুটি কত জায়গার মধ্যে লাগাইছেন আপনারা?
1: টোটাল
0: সাড়ে চার পাঁচ খানের মতো আপনারা লাগাইছেন। তো এমনি ওই যে এই যে শীতকালীন ইয়েতে আমরা আরো যে পাই আপনার ওই যে হাসার চাউল অর্থাৎ গন্ধের চাউল, এটা আপনারা লাগাননি?
1: লাগাইছি, আমরা খালি জিরা,
0: খালি জিরা, হ্যাঁ, খালা রঙের দামটা খালা, খালা রঙের। আচ্ছা, আর বিরিয়ানি লাগাইনি?
1: বিরিয়ানি অল্প,
0: জানি যারা খাবার লাগে। আচ্ছা, মোটামুটি এই যে দানটা আপনারা ফাইতে ফাইতে কম কবে পাইবা?
1: মোটামুটি কার্তিকের শেষের দিকে পড়ে যায়,
0: কার্তিকের শেষের দিকে পড়ে যায়,
1: অগ্রহায়ণের আগে।
0: আচ্ছা, মানে কার্তিকের শেষের দিকে, অগ্রহায়ণের প্রথম প্রথম দিকে আপনারা এটা তুলে নিতে পারবা। আচ্ছা, তো এই ইত্য বছরে আপনার মানে কোন ধরনের সবজির চাষ আপনারা করছেননি বা এখন বর্ষাকালীন কোন সবজি টবজি?
1: বর্ষাকালীন সবজি ওই তো আছে, ঝিঙ্গা আছে, খাটকুল আছে, কচু আছে, মুখী আছে।
0: তো এটা আর কতদিন চলবো?
1: না, এটা বেশি দিন চলতো না, এখন তো আবার অন্য মানে সবজি নিইব, যেমন সময় আইতেছে আলু, বেগুন, মূলা, গুলা
0: মানে শীতকালীন যে সবজিগুলো,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: এইগুলো আপনারা লাগাইবা। তো এই যে আপনারা যে ধানটা যে লাগাইলা, আপনার গোমতিও লাগাইছেন, ব্লক থেকে এনে বাহাদুর লাগাইছেন, ব্লকের ধান আপনারা লাগাইছেন, তো এই যে ধানের বীজটা এটা প্রত্যেকবারেই কিন্তু আপনার ব্লক থেকে ধানটা আনতে লাগেনি না? আপনারা বীজটা নিজেরাই সংগ্রহ রাখতে পারেন?
1: নিজেরাই সংগ্রহ করে রাখতে পারি।
0: আর ওই যে আপনারা, আমি যেটা খুঁজলাম যে আপনারা ওই যে এসআরআই পদ্ধতিতে করলে পরে আপনার বীজটাও কম লাগে, ধরুন খানি প্রতি আপনার এক কেজি আপনার ওই যার। আর এমনি যদি এলোপাতারি লাগাইছেন বা আগে যে আমরা দেখতাম মানে বীজ ধান আলি বানাইবার লাগি কত পুরা ধান আপনার মানে বীজ ফেলানি লাগতো, হ্যাঁ, আর চারটা পাঁচটা করি আপনার দিতা, এবং দেখা গেছে আপনার ৩০ দিন ৪২ দিনের পর্যন্ত আপনার আলি আলি লাগাই দিতা, যার ফলে ফসলটাও কম হইত,
1: ফসল কম হইত।
0: তো এখন এই মুহূর্তে আপনারা যে কইছেন আপনার জৈব সার হিসাবে আপনার গোবর সার ব্যবহার করেন আপনার ক্ষেতের মধ্যে, তো এমনি কি তা ক্ষেতের মাটি মানে মাটি আপনার পরীক্ষা করাইছিলেন?
1: বেশ আগে করাইছিলাম।
0: তো এইটার মধ্যে কোনো কিছু পাইছি
1: না?
0: মাটির যে উর্বরতার কোনো ঘাটতি আছে কিনা?
1: না, মাটি মোটামুটি ঠিক আছে,
0: মাটি মোটামুটি ঠিক আছে।
1: এইখানে সুব্রত বিএলডব্লিউ চাকরি তাই ওই একবার মানে সয়েল টেস্ট করাইছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: তো করানি পরে কইছে যে না দাদা আপনারা মাটি ঠিক আছে, তবে আপনারা যেহেতু মানে রাসায়নিক সার ব্যবহার করেন না, তাই মাটিটা এখনো ঠিক আছে, উর্বর আছে।
0: কারণ রাসায়নিক সার তো এখন মাটিটা এখন নষ্ট করল,
1: নষ্ট করল।
0: ইভেন দেখা গেছে আপনার যদি মনে করেন এবার যদি আপনার ক্ষেতের মধ্যে ৫ কেজি দিন, আগামী মাসে দেখা যায় ১০ কেজি দেওয়া লাগবে,
1: ১০ কেজি দেওয়া লাগবে,
0: মানে কোনো এছাড়া কোনো উপায় নাই।
1: একবার সার দিলে বারবার সার দিয়ে করতে
0: করতে
1: ফসল হইতো না,
0: কিন্তু অক্ষন্ত কিন্তু আবার কইছে কিন্তু আপনারা জৈব সারে আবার ফিরে আইতা, জৈব সারে আপনারা ধান ধান ফলাইন আর ফসল বা সবজি আপনার যেটাই ফলেন না এখানে জৈব সার ব্যবহার করতাম। তো এখন তো দেখা যায় জৈব সার তো কিছু কিছু আপনার ব্লক থেকেই পাওয়া যায়, তো আপনি এই ধরনের কোনো সুযোগ পাইছেন নি আপনি?
1: না,
0: মানে আনার সুযোগ পাইছেন না? আচ্ছা, অন্য সময় তো জৈব সার তারা দেয়, কিন্তু দেখছি আমি
1: দেয় তারা ঠিক আছে, আমরা আমরা বাড়ির সারের ব্যবহার ব্যবহার
0: যেহেতু যাই হোক আপনার বাড়িতে আছে দেখি আপনি মোটামুটি এটা ইয়ে করে দিতে পারবেন। মোটামুটি আপনার দীর্ঘদিন ধরে খেত ক্ষেত কৃষি করা, এটা একটা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আপনার আছে, তো সেই অভিজ্ঞতা মোতাবেক আপনারা আগে আল দিয়া চাষ করতা, এখন ট্রাক্টর দিয়া চাষ করতা, তো এটার মধ্যে কোন ধরনের আপনারা পার্থক্য দেখা নেই?
1: পার্থক্য আছে,
0: কিরকম
1: হালের চাষে ফসলে ফসল যেরকম ইয়ে হয় ট্রাক্টর দিয়া ইয়ে করলে এরকম হয় না, এটা আমরা বুঝি জানিয়াও তো এখন গরু টরু ফালতে অসুবিধা, গাছ টাছের সমস্যা আছে, গরু দেখতে লাগে, খাইতে লাগে, এইগুলা চিন্তা করিয়া এখন মানে ওই ট্রাক্টর ট্রাক্টর দিয়ে খেত কৃষি করি।
0: মানে একটা দেখা গেছে এটা ঠিক আছে, আপনার প্রয়োজন ইয়ে দিয়া করলে পরে মানে হালের ইয়ে দিয়া করলে পরে
1: কারণ ব্যবহার হয়েছে, আমরা একটা জিনিস দেখছি হালটা বাইলে এই যে নাঙ্গলটা দেখতেছে নাঙ্গলের নিচটা কিন্তু লেভেলটা সমান থাকতো না, কোনো জায়গাতে একটু ডুববো, কোনো জায়গাতে একটু মানে উপরে উঠবো, এই যে মাটিটা উলট পালট হয় এটা কিন্তু ফসলের লাগে ভালো, আর ট্রাক্টর হইলো একটা লেভেলে যাইব, নিচটা কিন্তু পুরা সমান, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ উপরে উপরে যাইতেছে, নিচটা পুরা মানে একদম সমান মানে থাকে
0: এবং সমান প্লাস এটা শক্তই থাকে,
1: শক্তই থাকে, ওইটাই আমার একটা ডিফারেন্স
0: ইয়ে হয়ে যায় ওই আর ইয়ে। আপনি কারণ আপনার যদি হাল দিয়ে করুন তাহলে আপনার তো বেশি বেশি ক্ষেত করতে পারতেন না,
1: বেশি ক্ষেত করুন যাইতো না।

0: এখন আপনি ট্রেক্টর আনলা ঘন্টা প্রতি আপনার চার্জ দিলা, আপনি মোটামুটি 2-3 চা দিয়েও আপনি এটা লাগাই দিতে পারবেন।
1: আর এখানে তো সময় নেই বেশি,
0: আর এটা দেওয়াই আপনারা মানে বেশি খেত করতে পারবেন, মানে ট্রাক্টর দিয়ে চাষ করায়। এমনি বর্ষাকালীন সবজি উজি আর বিক্রি করি আপনারা করতে পারবেন এখন এই মুহূর্তে?
1: না, এই মুহূর্তে আর বিক্রি না, খাওয়া টুকটা খাওয়ানো টাওয়ান চলে আর
0: আবার তো খাবার টাওয়ান চলে। আচ্ছা, তো যাই হোক, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইবো। নমস্কার দাদা।
1: নমস্কার।
2: প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা মিলেগা।

আকাশবাণী কৈলা শহর। এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা তাবুক চেংচাগো চিনি তিনি নিহরনি ককবরক আওয়াই পান্দা তিনি সংরং সালবা পান্দানি পৈলাও খেনার জাগান হাবানি কক পান্দা
1: তিনি হাবানি কক পান্দাও যত্ন লামসগো চিন তিনি খালায় পাম অয়েল ই বুফাং বাহাইকে কাইনাই তাই বাহাইকে নাইকানি খাইনাই অবংখা তাবুকনি অমল বেলাইখেন কতাল কাইশ ফাংসারা তাই অ ফাংসারানো সঙ্গে উজির অবন রগৈন সবাই শুক্রবই সাবই খারাই তিনি অপান্দাও চিন লামসগৈ তুবুখা যিনি বরাম গনা যিনি সার তাকে প্রশান্ত দেববর্মান হাইকে পুইলেন চিন লামসগো চিনি তিনি হাবানিক পান্দাও
2: আও নি লামসমাবন আংব খাবাই খুবনা নাহার যাও
1: তিনি সঙ্গ পুইলেন সেলাইন ই পামোয়েল বুফাং আবো বাহাই গবাং মানো চিনি গামিয়াম চাই বড় রক্তাবো বুসিনি আপনাকে কিসা সাবই খেলা দে তাও পামোয়েল বুফাং বাহাই
2: নাই দি বরং মনুষ্য থাঙি টং না হাই চানা নাং চানা নাংখাই আ চামা সিমি নিয়া আমি লগি ঠক বোনাঙ্গ ঠক করি খাই চিনি চাথাই রক ঠগিয়া হাই চিনি হা কতর ভারতবর্ষ গবাং বরফ দো দেড়শো কোটি হাই বরক ও বড় রংন ঠক ইয়াফারি চার না হে কায় ফাদারনি ঠক চিং তুবনা নাম ও ঠক রক মালয়েশিয়া ইন্দোনেশিয়া তাই থাইল্যান্ড রংনি চিং পাই তুবনা নাম ও জায়গাও গবাং রং চিনি হাস্তে ভারত সরকারনি খরচং আবন কমিরনা বাকই মোথাগ্রনা বাকই চিনি ভারত হাকতনি সরকার ও ঠক রিনাই ফাংন কাইনানি বাকই সাতারখা 2022-23 সাল চিনিয়র সুরুংখা চিন ত্রিপুরা হাস্তে ও তামাকাই চিং আ জরাও খ্লাইমালিয়া তামনি হিনবা চিনি থানি ফাংচারা করই হাই ও ফাংচারা ন পুইলা সামনে নামায় আবনি বাকিন ত্রিপুরা হাস্তে সরকারনি হুকবার ডিপার্টমেন্ট দুইটা কোম্পানি বাইখাই চুক্তি খেলেকা কাইনি কোম্পানি কোম্পানি কাইছানি মুখাই গোদরেজ এগ্রুভেট লিমিটেড তে কাইছা অংকাকাই পতঞ্জলি ফুডস লিমিটেড হাই ও কাইনি কোম্পানি ন ডিস্ট্রিক আটটা ন বাকখারি জাখা কাইচার যে ডিস্ট্রিক তঙ্গমানি জেলা ও জেলা ন বাকখারি জাখা উনকোটি উত্তর ত্রিপুরা তাই ধলাই ত্রিপুরা খাই রিজাখা গোদরেজ এগ্রুভেট লিমিটেড ইথানি হাই তাই যে তঙ্গমানি কাইবা আবখাই খুয়াই ডিস্ট্রিক্ট ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট সিপাহীজলা গুমটি তাই সাউথ ত্রিপুরা অমনকে ইয়াফর জাকা পতঞ্জলি ফুডস লিমিটেড ও এগ্রিমেন্ট গোজাক দঙ্গ বড় গর থকনি

0: মিল বোম আচরু নাই হিংকাই ইয়ার মার খাইজে তঙ্গো যে চার বছরনি বিশিং নাম যত্ন নাই হিংকে গুদরেজ এগ্রিবেট লিমিটেড নালকাটা অবংনি নার্সারি সামকা নার্সারি সামানমার লগি লগি বরক আরো ফ্যাক্টরি সামনে বাকি ব জাগা চিনি ত্রিপুরা সরকারনি হুক বার বেদিং নিথানি নাহরকা অমল লিজ ডিড এগ্রিমেন্ট নুখা লিজ ডিড এগ্রিমেন্ট নুখাই নার্সারি নিবাগি বরক ছয় বছর নিবাগি আট লাখ রাং রিও নুখাই উঙ্কনি খাই দুইটা কোম্পানি না বরক আহাইকে মারু হিংকাই যে মিল খাইনে নিবাগি হিংকাই আবো খাই মিল হিংকাই ইন্ডাস্ট্রি প্যাটার্ন খাই ত্রিপুরানি যে উঙ্ক তংমানি ল্যান্ড লিজ ডিড পলিসি আ পলিসি বিশিং তিকাই 3% অফ টোটাল ভ্যালু মানে ও জাগানি সরকার বাই সাকলাই যাক যে দাম তঙ্গমানি আপনি 3% বরক কমারে আমতিখাই অবং নাই পতঞ্জলি অবখাই নাই খুমুলং গানাও গুরুপদ কলোনি অর্চার্ড যে তঙ্গমানি বরক চাবুক সামুং তাং তঙ্গ ও সামুংনি বিশিং তিব্বরমিয়া সামুং পাইখেংকাই বং মিল সেট আপ থানায় হিংকাই চিনি অর অপারেশনাল নাই উইদিন ফিউ ডেজ মানে সাল কিসারি বিচ্ছিন্ন অবরক অপারেশনাল মিল তাম ইংকাই বরক অরচিন অর বাগান চেংখা 2023-24 বিশিব অম পুইলা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট নি ইংকাই অ খুমুলুঙ্গারানি ন খরকচা রোশন দেব বর্মা হানি তঙ্গ ব এমটেক ইঞ্জিনিয়ার এমটেক ইঞ্জিনিয়ার খাইমাইয়া গুলো ব মাল্টিনেশনাল কোম্পানি নি চাকরি ইয়াকারী ফাই বর বিনি উঙ্কো খাইকা ওয়েল পাম্প বাগান খাইকা অ বাগান বিনি তাবুকুঙ্কা 33.5 হেক্টার মানে যেন সানা থাকাকাই 200 কানিনি বেশি বিনি বাগান দঙ্গ তাবু ইংকাই অ গানাও বিনি আ গুরুপদ কলোনি উঙ্কো ব মতি হাই কবাং মা চিনি ভিলেজ কমিটি এরিয়া নি চিম বরর কবাং মা জাগাও না উঙ্কো খাইকা কুমন্দ ফানি বড়রক বতঙ্গ মানে ত্রিপুরানি যে তংমানি যত বড়নি যে নি জাগা তং বড়ক যত ন অবন কাইমানো যে বনি যদি খা তং খাকাই তাম খাই অর কাইসা নাইথক যে তংমানি হিংকাকাই আমখাই কৰি গনাং খাইলিয়াউই যত ন মানো বাক্সা বাক্সা সাইমানো যে প্রকল্প রক হুক বিপিএল হিংকে মাননাই এপিএল কে মাইয়া আমি অরক্ষাই অরক্ষাই চাকরি গনাং মানাই চাকরি করি মানাই বিনি জাগা সিমিছে তংনা নাংনাই ব 200 কানিফা কাইমানো 400 কানিফা 1000 কানিফা বিনি জাগা সি তংনা নাংনাই
1: নাম সঙ্গা তো গবাং মা তখন কাইছে কাইছে সঙ্গে ও যে সঙ্গ থাকি ও যে খানামানি ফাংচারা হিংকাই আম গভর্নমেন্ট নরনাই ফাংচারা গভর্নমেন্ট রই চংখাংকা তাবো আ ফাংসারানো নাইকানি খাইনি বনা গভর্নমেন্ট চুমা
0: অবাং তাবুক সাবনু গভর্নমেন্ট ও জাগাও ফাংসারা ফ্রি রে নাই মানে মাগনার নাই আমনি লগে হাগর খুন্নানি রাং বর নাই হাগর খুন্নানি ইংকাই এক হেক্টর 143টা কাইমান 143 নাম্বারস অফ প্ল্যান ইংকাই ও 143টা হাগর খুন্নানি বাগৈ বন রাং রিজাং নাই 4000 হিংকাকাই বলংহং না বাকি রিজাং নাই 3000 হিংকাকাই আপনি ইয়াগুলো হংকাই তে কেসে তঙ্গ ফেন্সিং মানে বেড়ার নানি বন মালমাতার চায়েতই আপনি বাকি বন 4000 বন রিজাং নাই বেড়ার নানি অমকাই কাইনানি ফাইসিং সরকারনি চুবাম আপনি ইয়াগুলো তঙ্গ মালমাতারি উই নাই নিজিনি রাং পয়সা নাই বা আসুদা খাইনা বাকি আপনি বাকি তঙ্গ 10000 এক হেক্টর যদি খাই খাই ব 10000 রাংনি চুবা চমান নাই মাল মাতানি বিশিং ব ওয়াক নাই মান পুন নাই মান মুসুক নাই মান ও 10000 নি বিশিং ব যে মুসুমান নাই মান
1: আং তেকে সহন কাই হেক্টর খাইছে আমার বলি না হেক্টর কা আনি রম জানি জায়গা আছে হেক্টর থাংলিয়া আনি জায়গা রম দি চাইর কানি গাং আরো বুদা সরাম মানে নিও
0: আরো খাই উংকো বাই খাই 6.25 হেক্টর কা আবো বাই বাক খাই জেং মানে নঙা সক মান নাই তাম কাই চিং যতন ন কবগো 1 হেক্টর নি তলা খাই তা খাই দি না গাই বিনি উল মকল বাই নুগু লাগতা বিনি লাভ ন
1: 1 হেক্টর গাম কই কানি ও
0: কলাই সোয়া ছয় কানি

0: মানে ছয়কানি কিসা বিশেষ ছয়কানি এক পাওয়া আশুক জায়গা গে আমি ইয়াগুলোতে উঙ্কুনি ও তামজি বন সোলার পাম্প সোলার পাম্প ইরনানি প্রভিশন তঙ্গ আমি বাকে 1.6 lakhs রাং রমজাক তঙ্গ সাবসিডি হঙ্গাকাই আবনি পরে তঙ্গ পুখুরি খুন্ডানি বাকে আবো হঙ্কাই 1,80,000 কাইসে পুখুরি তামখাই ও বরক নি মিনিমাম 1 hectare জায়গাও ব অয়েল পাম্প ন কাইনা নাং অম্বু তঙ্গ তা
1: অয়েল পাম্প কাইনে নিনগাকে হাকর রগ তাম বিথি রগ বুড়াই রগ আমাদের তাম তাম মারে
0: হাকর বিথি রানি বাকে ও যে ফার্টিলাইজার কেমিক্যাল ফার্টিলাইজার আকু রগ যতন তাবুক সরকার নি থেকে রমজাক তঙ্গ আমনি বাকে পার হেক্টর 6,250 টাকা খাই রমজাক তঙ্গ যতন ফুরঙ্গে আকুর চিনি বড় রঙ তাবুসক জরা ত্রিপুরা রাজ্য ব চিনি অর চিং 6,000 বেশি হেক্টর জায়গাও চিং অপন কাই মানা অমনি বিশিং খানাত কংকাই যে আগিনি উঙ্ক জরাও যেরকম উঙ্ক তংমানি যে রাবার রাবার নি ফাইনাই চিনি ভিলেজ কমিটি এর বিশেষ কে টিটি এডিসি এরিয়া আগ উই থাকা রাং পয়সানি দিক দিয়া ওখানে অম বমতি হাই না কাইসা ফসল যে ফসল নি বিশিং তৈ চিম বড় রক বিয়াল ন সকম মানান ওখানে চিনি তাবুক সক জর যে নুক মানে যেন অর ফার্টিলাইজার যেটা রুব গভর্নমেন্ট হইতে ও পুইলা 4 বছর তো যেন রিথা নাই আপনি ইয়াগুলো খাই প্রোডাকশন শুরু ঘরব কাই প্রোডাকশন না আরম্ভ কাকাই আপুর কাই গভর্নমেন্ট তাই রিলিয়া সও যে কৃষক ব নিজে না মান নাই হুক বার খাই নাই তাকুক তাই বহু সংবর নিজে নিজে না মাংক নাই আপনি বাকেই সেন্টার তঙ্গ ও যে চুবাচু সেন্টার অব গুদ্রে যে গ্রুপেট ব নালগাটাও খাই তঙ্গ ওখাই পতঞ্জলি রকব খুমলঙ্গানানি গুরুপদ কলোনিও খাই তঙ্গ আ জায়গা থাঙ্গাকাই যত রকমনি উঙ্ক সাকলাই বিনি যে না কুমানি তামো সাইমান না মুচুং তাম খাইকে চান তাম আকুন যত কিছু বার থাঙ্গি সাইমান মান নাই ফার্টিলাইজার যেটা নাঙ্গো হনি ছামানি তাজিং অঙ্ক পুইলা বছর অঙ্কাই চিং 400 গ্রাম খাই অর তাম চিংগু ইউরিয়া সুপার ফসফেট পটাশ নি আলকা আলকা সার চিং রিকমেন্ড খাইয়া চিং বংলোর দিনই সাইতা চিং তাম খাই যেন সব যে 15 ফার্টিলাইজার নিত মানে 15 15 15 মানে এন নাইট্রোজেন মানে ইউরিয়া হঙ্গা পি মানে ফসফরাস অব হঙ্গাকাই ও কেউ যে এসএসপি মানে হঙ্গাই তেকেছে কে এন পি কে কে হঙ্গাকাই পটাস মিউরেটা পটাস অ পটাস নিঙ্গাকাই চিং উঙ্ক ও বুফাং রকম কোটান বাগিতা হঙ্কাই অমন 400 গ্রাম খাই রেডি চাওছ কাইসা ফার্টিলাইজার
1: ফাংসালা ঠিক
0: হাকর কাইসাও 400 গ্রাম
1: খাই হাকর কাইসাও তো কাইসা ফাংসালা কানে বলে না
0: কাইসাও কাইসা
1: এ ফাংসা আঙ্ক আর সং পটাশ রনাই
0: কাই
1: 400 গ্রাম
0: 400 গ্রাম পড়ি পটাশ এন পি কে নি তো আবো 15 15 15 নি তো তা কাইসা তো 20 20 20 নি না বাকি তো 12 12 17 আপতি হাইকে কবাং মা ফার্টিলাইজার তো তাম কে চিনি অর সুং তো পাইথাক হা কতর ভারতবর্ষনি জায়গা তংবা আমনি বাগে চিনি অর কে চিং আমন রিমাইয়া সুংগু পটাশ আলকা সুপার ফসফেট আলকা গাই ইউরিয়া আলকা ফার্টিলাইজার নো চিং বং নো কৃষক রং নো রহর তো চিনি হোক বার খালাইনি তাকু বুক সং বরক আমন নো বংনি ফাংচারা কাইথিনি ব হনাঙ্গি তো আবো মাইয়া আবো প্রাইভেট উঙ্করকো তঙ্গো গভর্নমেন্ট চ্যানেল খাই কই
1: গভর্নমেন্ট কে সাপ্লাই দিয়া তা আবো
0: গভর্নমেন্ট চ্যানেল খাই কই রই
1: আমন বাগে ন কা আবো ন মান ইয়া গরো তাই বসুক জরাতে নাই কেনে খাইনে নাং নাই
0: বন 4 বছর মানে বিসিত ব্রিনি ইয়া গুলো কে ব প্রোডাকশন মানছে ব মাস কাইসা বটাং মান নাই প মিনিমাম
1: ও বটাং ছ নাম
0: কম বটাং অব খেজুরি বুফাংখাই খেজুরি বুফাংখাই বুটাং কাইসা মুক কাহামকে।

0: গাই তিনি পান্ডা চেঙর মথা লাইন বাইথাগ বেলেখেন হামবাই তাই খুলুমকা
1: খুলুমকা
2: আসংজরা হাবানি কক পান্ডাও পাম অয়েল কাইনানো রেগে তাই বিনি নাইকানি রক বাহিটে খেলাইনা নাই হাবনতেই শুক্রবই সাবৈখানা রেখা হুক পারবে দিকনি বরম গেনাং প্রশান্ত দেব বর্মা পান্ডাও তাবো খানা রেজাগেনে জাদুনি রেজাবমু

আসে জরা চিন্তা লক্ষ্মী কলোনি খরাং বাই জাদুনি রচাপ মুখ খানা পাইখ্যা আকাশবাণী আগরতলা অরণ্য পাইখ্যা চিনি তিনি হরনি কক বরক আবাই পান্দা যতন হর কাহাম।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস 13 সেপ্টেম্বর নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে বহুপাক্ষিকতা এবং বিশ্ব সংস্থাগুলির সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করবেন। নবম আসিয়ান ভারত কৃষি সংক্রান্ত বৈঠকের ফাঁকে একাধিক দেশের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পশ্চিম এশিয়ায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে আজ অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় বন্দর শহর চিংডাওতে একটি পণ্যবাহী জাহাজ মেরামতির সময় অগ্নিকাণ্ডে 20 জনের মৃত্যু। মহিলাদের এশিয়া কাপের ক্রিকেট সেমিফাইনালে ভারত আজ বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। তিনি বলেন বৈজ্ঞানিক তথ্যকে মানবজাতির কল্যাণে কাজে লাগানো দরকার। তিনি আজ প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন ভারত বসুধৈব কুটুম্বকমের নীতিতে বিশ্বাস করে।
1: India's approach is rooted in Vasudhaiva Kutumbakam, that is, one earth, one family, one future. This spirit must now travel beyond earth. We support a safe, secure, peaceful and sustainable space domain anchored in international law, dialogue and multilateral cooperation. Scientific data must serve the common good with openness and integrity. India's space journey reflects this philosophy.
0: শ্রী মোদী বলেন তৃতীয় চন্দ্রযান অভিযানের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। এছাড়াও আদিত্য L1 অভিযানের মাধ্যমে সূর্যের রহস্য ভেদের চেষ্টা করছে। 2035 সালের মধ্যে ভারত একটি নিজস্ব মহাকাশ কেন্দ্র স্থাপন করবে এবং 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে।
1: Chandrayaan 3 made India the first nation to land near the lunar south pole. Aditya L1 is unlocking the secrets of the sun. Last year, an Indian visited the International Space Station. Looking ahead, we aim to establish an Indian space station by 2035 and send an Indian to the moon by 2040. In all these efforts, our guiding principle has been clear that benefits must reach all humanity.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবার 25 বছর ও তার জন্মবার্ষিকীটি রাজ্য সরকার যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে তার প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন আগামী 17 সেপ্টেম্বর তাঁর জন্মবার্ষিকীতে রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভারত সফররত বিশিষ্ট দানবীর প্রিন্স রহিম আগা খানের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে এক বৈঠকে মিলিত হন। রাষ্ট্রপতি এই বৈঠকে আগা খান নেটওয়ার্কের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। রাষ্ট্রপতি বলেন বিভিন্ন দেশের সরকারের সঙ্গে সহযোগিতায় তাঁর স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের জীবনমানের উন্নয়নে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে বহুপাক্ষিকতা এবং বিশ্ব সংস্থাগুলির সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করবেন। নিউ ইয়র্কে আজ রাষ্ট্রসংঘের প্রধান মুখপাত্র স্টেফানি ডুজারিক এ কথা জানিয়ে বলেন আগামী 13 সেপ্টেম্বর মহাসচিব ব্রিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই শীর্ষ বৈঠকে সহযোগিতা, উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বের আর্থিক বৃদ্ধির উপর জোর দেবেন। রাষ্ট্রসংঘের মুখপাত্র বলেন দীর্ঘ সময় ধরে ভারতসহ অন্যান্য বেশ কয়েকটি দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের কথা তুলেছে। নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদেরও দাবি উত্থাপিত হয়েছে। ব্রিক্স সম্মেলন চলাকালীন মহাসচিব গুতেরেস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে নিরাপত্তা জোরদার করতে জাতীয় রাজধানী অঞ্চলে আজ থেকে চলতি মাসের 14 তারিখ পর্যন্ত ড্রোন সহ অন্যান্য ছোট আকর্ষণের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পুলিশ। এই বিধিনিষেধ আগামী সোমবার পর্যন্ত কার্যকর থাকবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মালয়েশিয়া, তিমোর লেস্ত এবং মায়ানমারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত নবম আসিয়ান ভারত কৃষি ও অরণ্য বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে এই বৈঠকগুলি অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী মোহাম্মদ বিন সাবুর সঙ্গে বৈঠকের সময় শ্রী চৌহান জ্ঞান, দক্ষতা ও সর্বোত্তম কর্মপদ্ধতি বিনিময়ের গুরুত্বের উপর জোর দেন। তিমোর লেস্তের কৃষিমন্ত্রী মার্কোস দ্য ক্রুজ কৃষিক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

আগ্রহ প্রকাশ করেন। এছাড়া শ্রী চৌহান মায়ানমারের কৃষিমন্ত্রী মিউ নামের সঙ্গেও বৈঠক করেন। সুপ্রিম কোর্ট অনূর্ধ্ব 18 বছরের শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের নাগাল থেকে বাইরে রাখার জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের এক আবেদন শুনতে রাজি হয়েছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার ডিভিশন বেঞ্চ আজ এ বিষয়ে এক অসরকারি সংগঠনের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র এবং অন্যান্যদের কাছে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে। আবেদনকারী সংগঠন বলেছে, সমাজ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে শিশুদের যৌন শোষণ এবং অন্যান্য ক্ষতিকারক দৃশ্য দেখানো হয়। এর হাত থেকে তাদের বাঁচাতে সংগঠনটি রক্ষা কবচের ব্যবস্থা করার নির্দেশ দিতে সর্বোচ্চ আদালতের কাছে আবেদন জানিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে আজ অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের মূল্য 2.7% বেড়ে ব্যারেল প্রতি $103 ছাড়িয়ে গেছে। অন্যদিকে পশ্চিম টেক্সাসের ইন্টারমিডিয়েট খনিজ তেলের দাম 3.2% বেড়ে প্রায় $100 ছুঁয়েছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, নভেম্বর মাসের মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে তাদের যুদ্ধ বন্ধ হবে এবং খনিজ তেলের দাম কমবে। পশ্চিম এশিয়ায় ইয়েমেনে হুথি বিদ্রোহী বাহিনী লোহিত সাগরের উপকূল সংলগ্ন এলাকায় সামরিক অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা ইতিমধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোচা শহরের দখল নিয়েছে, বাব এল মানদেব প্রণালীর কাছাকাছি পৌঁছেছে। উল্লেখ্য, হুথি বিদ্রোহী বাহিনী এবং ইয়েমেনি সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘর্ষ চলছে। এদিকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের ফলে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহন বিঘ্নিত হওয়ার পর বিকল্প জলপথ হিসেবে বাব এল মানদেব প্রণালী এশিয়া ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হয়ে ওঠে। এই জলপথের উপর হুথি বিদ্রোহীরা দখল কায়েম করলে সৌদি আরব থেকে তেল সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্য বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় বন্দর শহর ছিংদাওতে একটি পণ্যবাহী জাহাজ মেরামতির সময় অগ্নিকাণ্ডে 20 জনের মৃত্যু হয়েছে। সেদেশের সরকারি গণমাধ্যমে জানা গেছে, সকাল 11:15 নাগাদ মেরামতি চলাকালীন এই জাহাজটিতে আগুন লাগে। সেদেশের রাষ্ট্রপতি শি জিনপিং দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিতে তল্লাশি ও উদ্ধার কাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন। আফ্রিকীয় দেশ লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজটিতে অগ্নিকাণ্ডে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ 3 দিনব্যাপী গ্লোবাল ড্রাইল্যান্ড কংগ্রেস শুরু হয়েছে। এর মূল ভাবনা দক্ষিণ দক্ষিণ সহযোগিতার মাধ্যমে শুষ্ক অঞ্চলের কৃষির রূপান্তর। এতে ভবিষ্যতের জন্য প্রজনন, জিনগত উৎকর্ষ ত্বরান্বিত করা এবং জলবায়ু সহনশীল শুষ্ক অঞ্চলের ভূপ্রকৃতির মতো বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই অধিবেশনে ভাষণ দেন। কলকাতার বালেশ্বর আত্মস্বর্গ স্মারক সমিতির উদ্যোগে ওড়িশা রাজ্য সরকারের সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও গতকাল ও আজ রক্ততীর্থ বালেশ্বরের চষাখণ্ড ও বড়াবাটি জেলে একটি এবং সংলগ্ন শ্মশানে বাঘাযতীন সহ পঞ্চ শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। 1915 সালে 9 সেপ্টেম্বর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত এবং জ্যোতিষ পাল এই 5 বিপ্লবীর সঙ্গে ব্রিটিশ বাহিনীর লড়াই চলে। তারা জাহাজ যোগে জার্মানি থেকে অস্ত্র আমদানি করে ব্রিটিশ সরকারকে উৎখাতের পরিকল্পনা করেছিলেন। দুপক্ষের মধ্যে লড়াইয়ে 9 তারিখেই ঘটনাস্থলে শহীদ হন চিত্তপ্রিয় রায়চৌধুরী। পরদিন মৃত্যু হয় বাঘাযতীনের। মনোরঞ্জন ও নীরেনের ফাঁসি হয়। জ্যোতিষকে আন্দামানে যাবজ্জীবন কারাদণ্ডে পাঠানো হয়। পরে বহরমপুর জেলে অকথ্য অত্যাচারে তাঁর মৃত্যু হয়। এই 5 শহীদের স্মরণে গতকাল কলকাতার হেদুয়া পার্কেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্বাঞ্চল 14 বছর পর দলীপ ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়াম ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে জয় পেয়েছে পূর্বাঞ্চল। আজ পঞ্চম তথা শেষ দিনে দ্বিতীয় সেশনে পূর্বাঞ্চল 7 উইকেটে 388 রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করলে 2 অধিনায়কের ম্যাচ শেষ করার পক্ষে সম্মত হন। মোহাম্মদ কুইনাইন কুরেশি 116 রান করেন, MD নিধিশ 2 উইকেট নেন। ম্যাচের সংক্ষিপ্ত স্কোর পূর্বাঞ্চল 708 ও 7 উইকেটে 388, দক্ষিণাঞ্চল 336। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে আজ দুবাইয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজিত। অন্যদিকে গ্রুপ বিতে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষ করার আগে খবরের শেষ বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস 13 সেপ্টেম্বর নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে বহুপাক্ষিকতা এবং বিশ্ব সংস্থাগুলির সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করবেন। পশ্চিম এশিয়ায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে আজ অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্তদেব বর্মা তিনি ককটুমা ববাগ্র কুংখা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী সাকা নুইসাই বুড়িচি বিশিনী বিশিং তালো ভারত হাকতনি নখায়ং আঞ্জকমা রহনা বাকি ইসরো সামুং টাঙ্গি তঙ্গু এডিসি বিলাস কমিটি চংমারি চংলাই রসাই নাহানি খানা পাইঠাক সাল বিলাস কমিটি চংমারি বাকি আলাইদা বাচি কোম্পানি কেন্দ্র নাইমাথাং গসিমুং রেখা কেন্দ্র হাপাং সং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ সাকা নুইসাই থামচি বিশিনী বিশিং হাস্তেও ভারত মেগওয়াট রিনিউয়েবল সং ফেরাং আচারীনা নাহারমুং টঙ্গু দলিপ ট্রফি ক্রিকেটও সালগ্রা আমচাইন মেচেনী চ্যাম্পিয়ন খা সালকা আমচাই তাবু ককটুমা সুক্রুবুই মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী সাকা হায়ুং বেরামনি কেরং রায়দা জুদা জুদা চুবাচুনি বিশিংটৈ নাইমুথাং টংকচাংটাই টংসুকনাই নখায়ুং সেপ্ন ভারত হাকত খা ফুরজাগু পেরিস হায়ুং বেরামনি নখায়ুংনি কক মালাইমুংনি বাচুয়ালটৈ কক নারকপুর বসুদ্রব্য কুতুম্ব কমনি ওয়ানসুকমানি নখায়ুং চেরৈ নাইমা বিশিংটৈ চাচরনা বাকি কবকা চন্দ্রযান্ত্রী টাই আদিত্য এল ওয়াননি কাহামনি কগ্ন খুরচাই মন্ত্রীবক্র সাকা নুই সাই থামচি থাম বিশিনি বিশিং সাক বাইথংনি ভারত হাকতনি নখায়ুং স্টেশন আচুগ্রিনা তাই নুই সাই বুড়িচি বিশিনি বিশিং তালো ভারতনি নখায়ুং আমজমা রহনা বাকি ভারত হাকতনি নাহারমুং টঙ্গু মন্ত্রীবক্র ইসরুনি সামুং কাহাম তাংমানো বলাই সাকা আবাবাই তাং সেবাই হুকবার নবর তৈবানী সকাংবাড়িয়া সাইমানমুং আকা বিকা পাতিমুং তাই রুংতরতুই থাংলাই সুমা নাংকুমানী সামুং টাঙ্গি টঙ্গু সং ফ্রাং মন্ত্রী রতনলাল নাথ সাকা নুই সাই থামচি বিশিনি বিশিং হাস্তেও বারো মেগওয়াট রুনেবল সং ফ্রাং আচরিনা নাহারমুং হাস্তে হাপাং গবংমা ওয়ানসুকটাং নাহারকা আবুনি বিশিং টঙ্গো গ্রিন ভিলেজ সরকারনি তাংনক বাইথংনি নগ রুফটপ সোলার গ্রাউন্ড মাউন্টেন সোলার পাওয়ার প্ল্যান্ট ছাতুংনি মাইক্রো গ্রিন সুনাম ফিরমুং টাংবু টাংটাই জুদা জুদা অফ গ্রিড সকমল মানমানি তিনি আগরতলাও ত্রিপুরা ক্লিন এনার্জি রুটম্যাপ গ্রিন স্কিলিং প্রোগ্রাম তাই ট্রেড ইনিশিয়েটিভনি লয় খাইমুং কক নারুফুরু মন্ত্রী অ কক সাকা বতাইব সাকা থানায় বিশি কিসাসুগ পি এম কুসুম পি এম ডিভাইন পি এম সুযোগর মুফত বিজুলি টাংবুতাং হাই কেন্দ্র হাপাংনি টাংবুতাংনি বিশিংটি হুকবার খ্লাইমুংনি নুকুং হাপাংনি মথাতাই খা কচং লুকরকনি থানি কাহামকে চং ফেরাং মানথগ্রুই সামুং টাঙ্গি টঙ্গু এডিসি বিলেস কমিটি চংমারিনি চংলাই রসাই নাহানানি খানা পাইঠাক চাল হাস্তে চংমারি কমিশনার ডক্টর প্রদীপ চক্রবর্তী তিন টাং নকতর সাকা বিলেস কমিটি চংমারি ও বাতানা বাকি খরক চি সাই চকুরা থামচি চার চংবলাই ইয়াফারকা মিয়া আমজক নাইমানি পাইথগ খরক চি সাই চারা চাচি চুকু বাতাইনাইনি চংবলাই সহি হিনি গছি নাহারজাকা বতাইব সাকা চংমারি কাহামকে পাইসুরিনা বাকি হাস্তে চংমারি কমিশন নাংমানি যত সাকথারকা নাংমাছং নাইমাথাংনি সেব্য নাহারজাকা অ চংমারিনি বাকি কেন্দ্র হাপাং তাইব বাচি কোম্পানি কেন্দ্রনি নাইমাথাং রহনানি গছিমুং রেখা অববাই হাস্তাও টংনাই নৈচিবুরী কোম্পানি ন খবই যতই সিনিচিবুরী কোম্পানি কেন্দ্র নাইমুথাং ভিলেজ কমিটি চংমরেও মুরুগান আবুনি লগি হাস্তে পুলিশ টাই টিএসআর টঙ্গান খোচাটাই ক্লাইও এডিসিনি বারা চারচিসিনি ভিলেজ কমিটিও নুই সাই ডগ্রা থামচিবুরী চংবারী কেন্দ্রও ব্রৈ সাই বারা চকুচিসিনি আচুকঠাইও অ সেপ্টেম্বর তালনি বসকাং সাল নৈচিচার বোট নাহার জাগান বসকাং অ সামুতাইন রুগী তিনি উদয়পুরনি জেলা নাইকলফাংনি তাংনগ ককলাম পান্ডা কৈসা সংসাজাকা পান্ডা পাইথগ জেলা নাইকলফাং সাকা অ সামুতাইনি জরা কেরং হালক হর বুথানী নাইমথাং সং ফেরাংন খবই কবুনি নাংমানি তৈ শুক্রবৈ ককলাম সালাইজাকা পান্ডাও গুমুটি জেলা পুলিশ সুপার জেলা তাই মহকুমা টাং সংটাই হাফাংনি জুদা জুদা নাইকুনি অফিসারক মানজাক ব্যাখ্যা হাস্তে হাপাংনি সেবুক টলাংমাও পিআরটিসি নাংকুমা খাইনানা খবই মুংথাম সানমুং সানৈ ডিওয়াইএফাইটাই ডিওয়াইএফনি বুখাকলৈ তিনি সালগ্রা হাংকনি ইয়াকবারা হাংকর নাইকলফাংনি থানি সানমুংবলা ইয়াফার জাকা আরও মানজাকা ডিওয়াইএফনি অজা পূর্ণচন্দ্র ত্রিপুরা নয়নমণি মুরা সিং ডিওয়াইএফএনি অজা মধুসূদন দত্ত আকসং আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকমা খাই টংবায়ু আকাশবাণী ককটমা আপডেট মানা বাকি লগ ইন খাইডি ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ অন এয়ার ডট কম নিউজ

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। ভিলেজ কমিটি নির্বাচনের জন্য অতিরিক্ত 50 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অনুমোদন করল কেন্দ্রীয় সরকার। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, 2030 সালের মধ্যে রাজ্যে 500 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2040 সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠানোর লক্ষ্যে ইসরো এগিয়ে চলেছে। দলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন হল পূর্বাঞ্চল। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর প্রদীপ চক্রবর্তী আজ সচিবালয়ে জানান, ভিলেজ কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য 10,938 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল স্ক্রুটিনি শেষে 10,889 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। তিনি জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করা হচ্ছে। এই নির্বাচনের জন্য কেন্দ্রীয় সরকার আরও 50 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। ফলে রাজ্যে অবস্থানরত 24 কোম্পানি সহ মোট 74 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভিলেজ কমিটি নির্বাচনে মোতায়েন করা হবে, এর সঙ্গে রাজ্য পুলিশ এবং টিএসআর বাহিনী। উল্লেখ্য, এডিসির 587টি ভিলেজ কমিটিতে 2,634টি নির্বাচনী ক্ষেত্রের 4,597টি আসনে আগামী 28 সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, 2030 সালের মধ্যে রাজ্যে 500 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য রাজ্য সরকার একাধিক পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে গ্রিন ভিলেজ, সরকারি ভবন ও আবাসিক বাড়িতে রুফটপ সোলার, গ্রাউন্ড মাউন্টেড সোলার পাওয়ার প্ল্যান্ট, সৌর মাইক্রোগ্রিড, বিকেন্দ্রীভূত পুনর্নবীকরণযোগ্য শক্তি নির্ভর জীবিকা প্রকল্প এবং বিভিন্ন অফগ্রিড সমাধান। আজ আগরতলা ত্রিপুরা ক্লিন এনার্জি রোডম্যাপ, গ্রিন স্কিলিং প্রোগ্রাম এবং ট্রেড ইনিশিয়েটিভের কর্মশালায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ট্রেডার, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের সহযোগিতায় উৎস কর্মসূচির আওতায় সূর্য মিত্র এবং সোলার পিভি টেকনিশিয়ানের মতো বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে পিএম কুসুম, পিএম ডিভাইন, পিএম সূর্যঘর, মুফত বিজলি যোজনার মতো কেন্দ্রীয় সরকারের একগুচ্ছ প্রকল্পের মাধ্যমে কৃষক পরিবার, সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছে পরিচ্ছন্ন শক্তি পৌঁছে দেওয়ার কাজ চলছে। তিনি জানান, বর্তমানে রাজ্যে প্রায় 58.76 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পিএম কুসুম প্রকল্পের অধীনে ইতিমধ্যে 9,401টি সৌরচালিত পাম্প স্থাপন করা হয়েছে এবং আরও 1,709টি পাম্প স্থাপনের কাজ চলছে। তাছাড়া 1,341টি গ্রিড সংযুক্ত কৃষি পাম্পের সৌরীকরণ করা হয়েছে। এর মাধ্যমে বছরে প্রায় 41 লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কৈলাস শহরের 9 কোটি কলাক্ষেত্রে আজ 9 কোটি জেলাভিত্তিক অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত হয়। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন 9 কোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস। পৌরোহিত্য করেন কৈলাস শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। 4টি বিভাগের প্রতিযোগিতায় মোট 80 জন শিল্পী

এতে অংশ নেয়। গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে গোমতী জেলার উদয়পুরে চালু হল গোমতী ফ্রেশ মার্ট। উদ্বোধন করেন গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথার। মাতাবাড়ি ব্লক ও রাজনগর মহিলা ক্লাস্টার পরিচালিত এই মার্টে স্থানীয় কৃষকদের উৎপাদিত তাজা শাকসবজি ও কৃষিপণ্য বাজারজাত করার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয়ের সুযোগ তৈরি করবে। আপনার খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ার ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক আইন, সংলাপ ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে নিরাপদ, শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে ভারত সমর্থন করে। প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণে তিনি বসুধৈব কুটুম্বকমের ভাবনায় মহাকাশ গবেষণার সুফল সমগ্র মানবজাতির কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। চন্দ্রযান থ্রি ও আদিত্য L1-এর সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, 2035 সালের মধ্যে নিজস্ব ভারতীয় মহাকাশ স্টেশন স্থাপন এবং 2040 সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠানো ভারতের লক্ষ্য। তিনি ইসরোর সাশ্রয়ী ও সফল মহাকাশ অভিযানের প্রশংসা করে বলেন, এর প্রযুক্তি কৃষি, আবহাওয়ার পূর্বাভাস, দুর্যোগ ব্যবস্থাপনা ও নৌ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আসন্ন দুর্গাপূজো উপলক্ষে আজ উদয়পুরে জেলাশাসক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জেলাশাসক রিঙ্কু লাথের জানান, আসন্ন দুর্গাপূজায় আইন শৃঙ্খলা, অগ্নি নিরাপত্তা, বিদ্যুৎ সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে গোমতী জেলার পুলিশ সুপার, জেলা ও মহকুমা প্রশাসন এবং সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারি চাকুরিতে PRTC বাধ্যতামূলক করা সহ তিন দফা দাবিতে DYFI এবং TYF এর পক্ষ থেকে আজ দক্ষিণ জেলার অতিরিক্ত জেলাশাসক মোহাম্মদ হাফিজউদ্দিনের কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন TYF নেতা পূর্ণচন্দ্র ত্রিপুরা, নয়নমণি মুরা সিং, DYFI নেতা মধুসূদন দত্ত প্রমুখ। দলীপ ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে পূর্বাঞ্চল। চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে লিড নেওয়ায় এ খেতাব অর্জন করল। প্রথম ইনিংসে পূর্বাঞ্চল 708 রান করে, জবাবে দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে 336 রান তোলে। দ্বিতীয় ইনিংসের খেলায় কোনো ফয়সলা না হওয়ায় ম্যাচটির ফলাফল প্রথম ইনিংসের নিরিখে বিবেচনা করা হয়। পূর্বাঞ্চলের হয়ে ত্রিপুরার অভিজিৎ সরকার টুর্নামেন্টে 10 উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। রাজ্যভিত্তিক মহিলা ক্রিকেটের লিগ রাউন্ডে আজ 4 ম্যাচে জয় পেয়েছে বিশালগড়, উদয়পুর, খোয়াই এবং তেলিয়ামুড়া। জামজুরি মাঠে আয়োজিত ম্যাচে বিশালগড় 2 উইকেটে মোহনপুরকে এবং বাইখোরা স্কুল মাঠে উদয়পুর 10 উইকেটে শান্তিরবাজারকে পরাজিত করেছে। বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে খোয়াই 52 রানে লংতরাই ভেলিকে এবং তালতলা স্কুল মাঠে আয়োজিত ম্যাচে তেলিয়ামুড়া 4 উইকেটে সোনামুড়াকে পরাজিত করেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত JC স্মৃতি লিগ ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ সংহতি ক্লাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েছে জয়নগর ক্রিকেট ক্লাব। MBB স্টেডিয়ামে খেলার দ্বিতীয় দিনে আজ সংহতি ক্লাবের প্রথম ইনিংসের 76 রানের জবাবে জয়নগর ক্রিকেট ক্লাব প্রথম ইনিংসে দিনের শেষে 2 উইকেট হারিয়ে 182 রান করেছে। এদিকে নরসিংগড়ের TIT মাঠে অপর খেলায় স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য লড়াই করছে ব্লাডমাউথ ক্লাব। দ্বিতীয় দিনে আজ স্ফুলিঙ্গ ক্লাব প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 199 রান করে, জবাবে ব্লাডমাউথ ক্লাব দিনের শেষে প্রথম ইনিংসে 8 উইকেট হারিয়ে 194 রান করেছে। বক্সনগর মিনি স্টেডিয়ামে আজ থেকে MLA কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 শুরু হয়েছে। উদ্বোধন করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। এই টুর্নামেন্টে মোট 16 দল অংশগ্রহণ করবে। দুদিনের প্রথম ডিভিশন সুপার 4 ক্রিকেটে আজ কসমোপলিটন এবং চলমান সংঘ জয় পেয়েছে। PTA মাঠে আয়োজিত ম্যাচে কসমোপলিটন 1 ইনিংস এবং 114 রানে UBSTকে পরাজিত করেছে। শহীদ কাজল স্মৃতি ময়দানে অপর ম্যাচে চলমান সংঘ দ্বিতীয় ইনিংসে 9 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 98 রান তুলে নেয়।
আবহাওয়ার খবর। আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম জেলা, উত্তর ধলাই, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ

0: বাগান আগরতলায় 39.2 মিলিমিটার ও খুমুলুং এলাকায় 37 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। ভিলেজ কমিটি নির্বাচনের জন্য অতিরিক্ত 50 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অনুমোদন করল কেন্দ্রীয় সরকার। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, 2030 সালের মধ্যে রাজ্যে 500 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2040 সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠানোর লক্ষ্যে ইসরো এগিয়ে চলেছে। দলিত ট্রফিতে দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন হল পূর্বাঞ্চল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অনুভব। আজ শুনবেন একই ছবির গান, ছবির নাম এক সে বরকর এক। প্রথম গান গানে শুনুন সুনিধি চৌহান ও কুমার শানুর দুইটা কণ্ঠে।

আকাশবাণী কৈলাসহর, এখন শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়।

0: নন্দিতা মুখোপাধ্যায়ের গাওয়া এই গান কানের সাথেই শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: This is Akashvani. I'm Anuja Kumar with the news at 9. The headlines. Prime Minister Narendra Modi says India supports a safe and sustainable space domain. Virtually addresses first international space summit in Paris. New Delhi gears up to host world leaders at 18th BRICS summit this weekend. Russian President Vladimir Putin and Chinese President Xi Jinping expected to arrive tomorrow. Home Minister Amit Shah reviews disaster preparedness, calls for climate resilient villages and cities under zero casualty vision. India and Russia step forward on joint production of civil passenger planes and deliveries of 105 regional turboprop aircraft to Indian operators.

আকাশবাণী কৈলা শহর, এখন শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী উস্তাদ ইমরাত খান।

শুনলেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। নতুন দিল্লিতে আগামী শনিবার অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 11টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নেবেন। ভারত ও রাশিয়া আজ যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। 105টি বিশেষ টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়া সম্ভাব্য সময় ও অন্যান্য বিষয়ে দুদেশের মধ্যে কথা হয়েছে। পরিষেবা ক্ষেত্রে স্বচ্ছতা আনার লক্ষ্যে সরকার গ্রাহক সুরক্ষা ই কমার্স নীতি 2020 সংশোধন করেছে। চীনের মোকিতে পাকিস্তানকে 19-0 গোলে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। তিনি বলেন, বৈজ্ঞানিক তথ্যকে মানবজাতির কল্যাণে কাজে লাগানো দরকার। তিনি আজ প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন।

0: প্রধানমন্ত্রী বলেন, ভারত বসুধৈব কুটুম্বকমের নীতিতে বিশ্বাস করে।
1: India's approach is rooted in Vasudhaiva Kutumbakam, that is, one earth, one family, one future. This spirit must now travel beyond earth. We support a safe, secure, peaceful and sustainable space domain anchored in international law, dialogue and multilateral cooperation. Scientific data must serve the common good with openness and integrity. India's space journey reflects this philosophy.
0: শ্রী মোদি বলেন, তৃতীয় চন্দ্রযান অভিযানের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। এছাড়াও আদিত্য L1 অভিযানের মাধ্যমে সূর্যের রহস্যভেদে চেষ্টা করছে। 2035 সালের মধ্যে ভারত একটি নিজস্ব মহাকাশ কেন্দ্র স্থাপন করবে এবং 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে।
1: Chandrayaan 3 made India the first nation to land near the lunar south pole. Aditya L1 is unlocking the secrets of the sun. Last year, an Indian visited the International Space Station. Looking ahead, we aim to establish an Indian space station by 2035 and send an Indian to the moon by 2040. In all these efforts, our guiding principle has been clear, that benefits must reach all humanity.
0: নতুন দিল্লিতে আগামী শনিবার অষ্টাদশ ব্রিক শিখর সম্মেলনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুদিনের এই সম্মেলনে 11টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে ব্রাজিল, চীন, মিশর, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী প্রভৃতি দেশ। এছাড়াও কিউবা, কাজাকস্তান, উজবেকিস্তান, ভিয়েতনাম, বলিভিয়া এবং বেলারুশের মতো দেশগুলি অংশীদার সদস্য রাষ্ট্র হিসেবে উপস্থিত থাকবেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও চীন রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে অংশ নেবেন। এদিকে এই সম্মেলনে নিরাপত্তা এবং অন্যান্য প্রস্তুতি নিয়ে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং অন্যান্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা আজ এক জরুরি বৈঠকে মিলিত হন। উল্লেখ্য, ভারত বর্তমানে ব্রিক্স গোষ্ঠী চেয়ারম্যান পদে আসীন রয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাস নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে বহুপাক্ষিকতা এবং বিশ্ব সংস্থাগুলির সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করবেন। নিউ ইয়র্কে আজ রাষ্ট্রসংঘের প্রধান মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানিয়ে বলেন, আগামী 13 সেপ্টেম্বর মহাসচিব ব্রিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। এই শীর্ষ বৈঠকে সহযোগিতা, উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বের আর্থিক বৃদ্ধির উপর জোর দেবেন। ভারত ও ফ্রান্স মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে আজ প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে দুই দেশের কয়েকটি কোম্পানির মধ্যে 3টি চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, উপগ্রহ উৎক্ষেপণ, মহাকাশের নজরদারি এবং অতি ক্ষুদ্র উপগ্রহ প্রযুক্তি ক্ষেত্রে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ফ্রান্সের স্যাফরন স্পেস এবং ভারতের ধ্রুব স্পেস 50 লক্ষ ইউরো মূল্যে ভারতের 52টি উপগ্রহ ভিত্তিক মহাকাশ নজরদারি ব্যবস্থার প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত। ভারত ও রাশিয়া আজ যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। এছাড়া 105টি বিষয়ে টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সম্ভাব্য তারিখ ও অন্যান্য বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের অসামরিক উড়ান দপ্তরের মন্ত্রী রামমোহন নাইডু আজ এ বিষয়ে রাশিয়ার শিল্প বাণিজ্য মন্ত্রী অ্যান্টন আলখামনোভের সঙ্গে আলোচনা করেছেন। যৌথ উদ্যোগে নির্মিত অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ করে সেগুলোকে দেশের আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে কাজে লাগানো হবে বলে জানা গেছে। যৌথ উদ্যোগে নির্মিত এই ধরনের 105টি বিমান পিনাকিল এয়ার, এয়ার কেরালা এবং স্লিক এভিয়েশন সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
2: I'd like to update you on the MOU that HAL had with the Russia in terms of manufacturing a plane in the country. There are two kinds of planes. One is the turboprop IL-114 and also the Sukhoi Superjet 100, which is a jet engine plane. So these two are quite compatible for our regional connectivity scheme with a lot of airports coming up, and these planes become very efficient for us to connect these. So we have expanded the dialogue on that, and we want to start the process as soon as possible of getting their planes manufactured in the country.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIA নিউজ কলকাতাতে। মূল্য স্বচ্ছতা, স্পন্সর তালিকা, সার্চ রেজাল্টে কারচুপি এবং ডার্ক প্যাটার্নের মতো ক্ষেত্রে জারি থাকে।

0: সুরক্ষা নিয়ম আরও কঠোর করতে সরকার গ্রাহক সুরক্ষা ই কমার্স নীতি 2000 করে সংশোধন করেছে। সংশোধিত নিয়ম অনুযায়ী কোনো পণ্যের দাম কমানো হলে ই কমার্স সংস্থাগুলিকে কমানোর দাম এবং আগের দাম দুটি জানাতে হবে। নতুন নিয়মে ক্রেতারা বিভ্রান্ত হতে পারেন, তাদের সার্চের সঙ্গে ফলাফলের প্রাসঙ্গিকতা কমে যায়, এমনভাবে সার্চ রেজাল্ট পরিবর্তন নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, এই সংশোধিত নিয়মের ফলে ই কমার্স ক্ষেত্রে আরও স্বচ্ছ এবং গ্রাহক বান্ধব পরিবেশ গড়ে উঠবে। আগামী বছরের 1 জানুয়ারি থেকে এই সংশোধিত নিয়ম কার্যকর হবে। দিল্লির এক আদালত IRCTC হোটেল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং তার স্ত্রী রাবড়ি দেবী, পুত্র তেজস্বী যাদব এবং আরও 6 জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলা দায়ের করেছে। অভিযুক্ত 16 জনের মধ্যে বিশেষ আদালতের বিচারক বিশাল গগনে 7 জনকে এই মামলা থেকে ছাড় দিয়েছে এবং 9 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। পশ্চিম এশিয়ার ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে আজ অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের মূল্য 2.7% বেড়ে ব্যারেল প্রতি $103 ছাড়িয়ে গেছে। অন্যদিকে পশ্চিম টেক্সাসের ইন্টারমিডিয়েট খনিজ তেলের দাম 3.2% বেড়ে প্রায় $100 ছুঁয়েছে। পশ্চিম এশিয়া ইয়েমেনে হুতি বিদ্রোহী বাহিনী লোহিত সাগর উপকূল সংলগ্ন এলাকায় সামরিক অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা ইতিমধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোচা শহরের দখল নিয়েছে, ব্যাবেল ম্যান্ডেট প্রণালীর কাছাকাছি পৌঁছেছে। উল্লেখ্য, হুতি বিদ্রোহী বাহিনী এবং ইয়েমেনি সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘর্ষ চলেছে। চীনের পূর্বাঞ্চলীয় বন্দর শহর কুংডাইয়ে তে একটি পণ্যবাহী জাহাজ মেহারমাতির সময় অগ্নিকাণ্ডে 20 জনের মৃত্যু হয়েছে। সে দেশের সরকারি গণমাধ্যম জানা গেছে, সকাল 11:15 নাগাদ মেরামতি চলাকালীন এই জাহাজটিতে আগুন লাগে। সেদেশের রাষ্ট্রপতি সি জিনপিং দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিতে তল্লাশি উদ্ধার কাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন। আফ্রিকীয় দেশ লাইবেরিয়ায় পতাকাবাহী এই জাহাজটিতে অগ্নিকাণ্ডে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। চীনের মক্কিতে পাকিস্তানকে 19-0 ব্যবধানে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপে সেমিফাইনালে পৌঁছেছে। পূজা মানিক হ্যাট্রিক করেন এবং সানিকা চন্দ্রকান্ত মানে, মধু সিদার, সুপ্রিয়া ও রোশনী আয়েন্দ প্রত্যেকে 2টি করে গোল করেন। অন্য কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে জয়ী দল সেমিফাইনালে আগামী 12 সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে খেলবে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ভারত আজ বাংলাদেশের সামনে জয়ের জন্য দেশোন্নয়নের লক্ষ্যমাত্রা রেখেছে। দুবাই আজ টসে জিতে বাংলাদেশ ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে ভারত 6 উইকেটে 149 রান তোলে। শেফালি ভার্মা সর্বাধিক 64 রান করেছেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত 1 ওভারে বিনা উইকেটে 10 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। নতুন দিল্লিতে আগামী শনিবার 8th BRICS শিখর সম্মেলনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 11টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নেবেন। ভারত ও রাশিয়া আজ যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। 105টি বিশেষ টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সম্ভাব্য সময় ও অন্যান্য বিষয়ে দুদেশের মধ্যে কথা হয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীকান্ত আচার্য।

শুনলেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল শুক্রবার 11ই সেপ্টেম্বর আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম। 6:02 অমৃতবাণী। 6:10 বিবিধ ভারতের অনুষ্ঠান। সকাল 7:00 শুনবেন সুপ্রভাত। 7:15 শুনবেন ভক্তিসুধা। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 ও 7:40 শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। সকাল 8:00 সমাচার প্রভাত। 8:15 শুনবেন মর্নিং নিউজ। 8:30 নর্থ ইস্ট নিউজ। সকাল 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। বেলা 11:00 শুনবেন লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের বেলা। 12:05 শুনবেন অতুল প্রসাদের গান। 12:30 নজরুল গীতি। দুপুর 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের।

1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 বাংলা আধুনিক গান, দুপুর 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন বাংলা ছায়াছবির গান, 2:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3:05 শুনবেন ইংরেজি সংবাদ, 6টায় ঘর গৃহস্থির অনুষ্ঠান, 6:30 শুনবেন কিষাণবাণী, 7টায় শুনবেন ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 শুনবেন গোলমহল, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, 9:30 শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কল

55 মিনিটে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 শুরু হবে গোলমহল, রাত 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, 9:30 শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন টপ্পা, 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানের এই অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:33 হয়ে 7 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।